You're listening to Taco.

0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ
2: বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 29শে জ্যৈষ্ঠ, 25শে জিলহজ, 12ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতে শিরোনাম। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ। দেশের ইতিহাসে রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, মুদ্রাস্ফীতি ধরা হয়েছে 7.5%, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য পণ্যে কমানো হচ্ছে কর। নতুন বাজেটে 10টি খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে 1,44,000 কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের জন্য 1 জুলাই থেকে ধাপে ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তি দ্বার প্রান্তে তেহরান ওয়াশিংটন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারাল স্বাগতিক মেক্সিকো। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ জয় বাংলাদেশের, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিবাদ দেয়, এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। বাজেট বক্তৃতার শুরুতে অর্থ পরিকল্পনা মন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মদানকারী সকল শহীদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি বিষয়কে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। এবারে বাজেটে প্রধান অগ্রাধিকার খাতগুলোর বরাদ্দ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
2: 2024-এ ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পথ ধরে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দেশ। দীর্ঘযাত্রা পেরিয়ে 2026 সালের 12ই ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত নেতৃত্বে ঘোষিত হল 9,38,000 কোটি টাকার এই বিশাল বাজেট। এই বাজেটের মূল দর্শন সাময়িক চমক সৃষ্টি করা নয়, বরং প্রতিটি নাগরিকের অর্থনৈতিক অধিকার ও সমতা নিশ্চিত করা, যেখানে লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, লক্ষ্য হল বৈষম্যহীন এক সমাজ বিনির্মাণ, জনগণের আর্থিক পুনরুদ্ধার আর এক নতুন ভোরের কল্যাণ নিশ্চিত করা। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন এক মহাসমৃদ্ধ অর্থনীতির বন্দরে পৌঁছানোর যে স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই বাজেট যেন সেই সমুদ্রযাত্রারই প্রথম নোঙর। ঋণ নির্ভরতার শিকল ভেঙে এবার বাজেট ঘাটতিকে জিডিপির 3.6% এক সহনীয় সীমানায় বেঁধে ফেলার সাহসী অঙ্গীকার করেছে। করেছেন অর্থমন্ত্রী। রাজস্বের খরা কাটিয়ে ওঠার গান গাওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এবারের লক্ষ্য 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহ, যা জিডিপির 10.2%, যার সিংহভাগ অর্থাৎ 6,04,000 কোটি টাকায় আসবে এনবিআর এর হাত ধরে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ 10টি অগ্রাধিকার খাত ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
3: সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে।
2: এবার মানুষের মৌলিক কল্যাণে, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের পালে লেগেছে নতুন হাওয়া। 3,16,715 কোটি টাকার উন্নয়ন বাজেটের এক বিশাল অংশ বরাদ্দ রাখা হয়েছে এই দুই খাতের জন্য। দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে শিক্ষা খাতে বরাদ্দ নেওয়া হয়েছে 1,36,606 কোটি টাকা, যা জিডিপির 2%। আর জরাজীর্ণতা কাটিয়ে জীবনের স্পন্দন ফেরাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 69,409 কোটি টাকায়। আগামী দিনের স্বপ্ন জিডিপির 5% থাকবে এই দুই সঞ্জীবনী খাতের জন্য।
3: সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
2: সার্বজনীন সামাজিক ব্যবস্থা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী ও উৎপাদন ভিত্তিক অর্থনীতি, ব্যবসা বান্ধব পরিবেশ, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করার পদক্ষেপও নেওয়া হবে। কৃষি, জ্বালানি আর তথ্য প্রযুক্তির চিরচেনা প্রাঙ্গণ পেরিয়ে দেশের অর্থনীতি এবার ডানা মেলেছে নতুন দিগন্তে। ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি আর প্রকৃতির রঙে রাঙানো সবুজ আর সুনীল অর্থনীতি, যা এতদিন ছিল মূলধারার আড়ালে, তাকে আজ নিয়ে আসা হচ্ছে জাতীয় অর্থনীতির মূল স্পন্দনে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরো শুনুন প্রতিবেদনে।
3: সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই।
2: দারিদ্র হ্রাস, বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরো বাড়াচ্ছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,44,338 কোটি টাকা করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
3: সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই।
2: বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সরকারের সিগনেচার কর্মসূচি ফ্যামিলি কার্ড। এই কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী সদস্য মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন।
3: সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছরে 41,00,000 নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি।
2: বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্য ভাতা অব্যাহত থাকবে। 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাড়ানো হচ্ছে সহায়তার পরিমাণ। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করে 38,00,000 করা হবে।
3: প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 48,00,000 বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1,000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1,00,000 উন্নীত হবে। স্তরভেদে মাসিক ভাতা 1,000 থেকে 1,400 টাকা করা যাবে।
2: মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় বেসরকারি কর্মীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী অপরিবর্তিত থাকলেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য চলমান মাসিক ভাতাও অব্যাহত থাকবে।
3: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20,000, 15,000 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।
4: বিশেষজ্ঞরা বলছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ ইতিবাচক উদ্যোগ, তবে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
5: সামাজিক নিরাপত্তা খাতের পরিধি বাড়ানোর সরকারের উদ্যোগকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। বিশেষ করে দরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসূচি চালু করা, এটি অবশ্যই ইতিবাচক দিক। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, প্রকৃত উপকারভোগীদেরকে সঠিকভাবে শনাক্ত করা এবং ভাতার অর্থ তাদের হাতে যাতে পৌঁছানো নিশ্চিত করা যায় সেটি বিষয়টা আমাদের দেখতে হবে।
4: নতুন অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও সুবিধা বাড়ানোর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সুরক্ষার আওতায় আনার চেষ্টা করছে সরকার। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগামী পাঁচ বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানে 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 2026-27 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
3: প্রাবৃত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ বদলি ও পদোন্নতিতে মেধা সততা দক্ষতা অভিজ্ঞতা প্রশিক্ষণ যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বৎসর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্য, কৃষিপণ্য, প্রযুক্তি, চিকিৎসা ও বিভিন্ন সেবা খাতে কর ও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে সিগারেট, নিকোটিনজাত পণ্য, গাড়ি, আমদানি করা খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: বাজেটের জটিল অঙ্ক ও সমীকরণ বোঝেন না সাধারণ মানুষ, তবে বাজেটেরই জনগণের চোখ থাকে কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল সেই বিষয়ের উপর। গত কয়েক বছরের বাজেটের চেয়ে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে জনগণকে স্বস্তি দেয়া। এ লক্ষ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর শুল্ক ছাড় ও হ্রাস করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে। সার্বিক বিশ্লেষণে দেখা যায় শুল্ক কর কমানোর সংখ্যাই সব থেকে বেশি। ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি সহ 7টি নিত্যপণ্যের উপর উচ্চ করের হার 5%, 2%, 1% হতে কমিয়ে 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর ফলে দাম কমতে পারে এই 7টি নিত্যপণ্যের, ফলে স্বস্তি ফিরবে জনসাধারণের মাঝে।
3: মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষিপণ্য কর ছাড়, সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবন কৃষিমাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় সাতটি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব।
7: এছাড়া শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামালের উপর শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। স্বস্তি ফিরবে শিশু খাদ্যের দামেও। এছাড়া মশলায় 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং খেজুরের আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সোনা সরবরাহের উৎসে করের হার 5% কমিয়ে 0.5% করা হয়েছে। এতে কমতে পারে সোনার গহনার দাম। শিক্ষা ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে ল্যাপটপ ও কম্পিউটারের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বৈশ্বিক জ্বালানির সংকটকে বিবেচনায় রেখে কমতে পারে গাড়ি, সৌর বিদ্যুতের সরঞ্জাম সহ আরো নানা পণ্যের দাম। এছাড়াও দাম কমতে পারে মোবাইল সিম ও দেশে তৈরি মোবাইল সেটের। এবারের বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতকে। কমানো হচ্ছে কিডনি ডায়ালিসিস সেবা, হার্টের রিং, ঔষধ সহ চিকিৎসা সামগ্রীর দামেও। আবার কিছু কিছু পণ্য ও সেবার উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে দাম বাড়তে পারে সিগারেট, তেল চালিত গাড়ি, বিদেশি কাজু বাদাম, বিদেশি মধু ও খাদ্যের।
3: ও হিটেড টোবেকো এর উপর নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ 500 টাকা, সর্বোচ্চ খুচরা মূল্য প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 40%। হিটেড টোবেকো 210 টাকা প্রতি 10 শালক, প্রস্তাবিত শুল্ক হার 67%। অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্য ট্র্যাক এন্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করছি।
7: এছাড়াও রড তৈরির বিভিন্ন উপকরণের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। শুল্ক কর বাড়ানো হচ্ছে বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিনে। এতে বাড়বে নির্মাণ ব্যয়। এছাড়া বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনার দামও বাড়তে পারে। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
6: 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। গতকাল রাজধানীর মতিঝিলে DCCI অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তাবিত বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন DCCI সভাপতি তাসকিন আহমেদ। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী, জনমুখী এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন। আজ বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির উপর পরিকল্পিত বিমান ও বোমা হামলা স্থগিত করেছেন। শান্তি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে তেহরান ও ওয়াশিংটন। ইরান বলেছে একটি ফলপ্রসূ চুক্তির খসড়া দেখে তারা সম্মতি দিয়েছে, কিন্তু তেহরানের দাবি যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে। খেলার খবর ফুটবল। গতরাতে মেক্সিকোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে থেকে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রচিত হল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায়। শক্তিশালী অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 1 ম্যাচ বাকি থাকতেই 3 ম্যাচের ওডিআই সিরিজ নিজেদের পকেটে পড়ল লাল সবুজের দল। ঘরের মাঠে অজিদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মিরপুরের উইকেটে তাসকিন মোস্তাফিজের তোপের মুখে ওডিআই ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন টপ ওয়ার্ডারের তিন ব্যাটসম্যান। ওডিআই ক্রিকেটের ইতিহাসে এটি অজিদের যৌথভাবে সবচেয়ে বাজে শুরুর রেকর্ড। পরবর্তীতে মানস লেবুসেনের 55 এবং জশ ইংলিশের 34 রানে চড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে সফরকারীরা। তবে 42তম ওভারে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। 8 উইকেটে 187 রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। 27 রানে 3 উইকেট নিয়ে সেরা বোলার মোস্তাফিজুর রহমান। এছাড়া তাসকিন আহমেদ নেন 3টি উইকেট। বৃষ্টির পর ডাকওয়ার্থ লুইস টার্ন পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 41 ওভারে 192 রান। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে সৌম্য সরকারের মার মুখী 42 এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল 41 রান জয়ের ভিত গড়ে দেয়। শেষ দিকে তাওহিদ হৃদয়ের অপরাজিত 40 রানের উপর ভর করে 36 বল হাতে থাকতেই 5 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। দুই দলের সামগ্রিক পরিসংখ্যানে ওডিআই ক্রিকেটে এই ম্যাচের আগ পর্যন্ত দুই দলের 22 বারের দেখায় 20 বারই জিতেছিল অস্ট্রেলিয়া, আর বাংলাদেশের জয় ছিল মাত্র একটিতে। 15 বছর পর এই প্রথম বাংলাদেশ সফরে এসে এমন অলট পালটের মুখোমুখি হতে হল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে 86 রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দাপটে জয়। পরিসংখ্যানের এই বিশাল ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে ঘরের মাঠে টাইগারদের অপ্রতিরোধ্য রূপেরই প্রমাণ দেয়।
6: এদিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:47। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ। দেশের ইতিহাসে রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, মুদ্রাস্ফীতি ধরা হয়েছে 7.5%, জীবনযাত্রা ব্যয় কমাতে নিত্য পণ্যে কমানো হচ্ছে কর। নতুন বাজেটে 10টি খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষা খাতের রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে 1,44,000 কোটি টাকা। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 হারালো স্বাগতিক মেক্সিকো। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: তো জানতো, মগর কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: দিল দিয়া ফিল করেন FM 90.4।

0: ¿Qué?
1: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মন মাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: নেটে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd। আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লেন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: তোমরা জানতো মগর কি বলতেছেন? পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
6: দিল দিয়া ফিল করেন 90.4।

0: and Taka FM 90.4.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।
0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
0: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্র আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Tarka FM 90.4.

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: স্যার আসবো?
5: আসুন।
4: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
4: জি স্যার।
5: সেটা কেন হলো না?
4: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে
3: এসেছে। লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমবারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমবারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
2: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় রাত ৮টা।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।
4: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: You're listening to Taka FM 90.4.

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিমত অর্থনীতিবিদদের। দেশে শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শীঘ্রই আসছে চীনা প্রতিনিধি দল, ঠাকুরগাঁয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত অন্তত 15। এবং আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। আগামীকাল সকালে পরস্পরের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাজসজ্জব। এছাড়া কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে তাঁর সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: জুন শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরকে ঘিরে জেলার সদর, চকরিয়া ও পেকুয়া উপজেলায় নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন সহ ব্যাপক কর্মসূচি। আয়োজন করা হবে জনসভা ও সুথি সমাবেশ। এতে জেলা জুড়ে চলছে সাজসজ্জ রব।
4: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের কক্সবাজার আসছেন। আমরা কক্সবাজারবাসী ওনার কাছ থেকে অনেক কিছু চাই এবং কক্সবাজারের মানুষ আজকে আনন্দিত এবং সহস্পষ্ট ভাবে ওনাকে বরণ করার জন্য আদির আগ্রহ অপেক্ষা করছেন।
5: এই আগমনকে কক্সবাজারবাসী উৎসব হিসাবে বরণ করার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে।
3: সফরের দিন সকালে প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সদর উপজেলার PM খালি পাতলি খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করবেন এবং সেখানেই অংশ নেবেন একটি পথসভায়, জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
6: 13 জুন শনিবার কক্সবাজার জেলা সফর করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে সফর সূচি পেয়েছি সেই হিসাবে উনি ওই দিন সকাল 10টায় কক্সবাজার পৌঁছাবেন। উনি PM খালি ইউনিয়নে একটি খাল আছে, পাতলি খাল, এই খালটা পুনঃখনন উদ্বোধন করবেন, সেখানে একটি সংক্ষিপ্ত জনসভায় পথসভায় বক্তব্য প্রদান করবেন।
3: পরে প্রধানমন্ত্রী চকরিয়া উপজেলার ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শেষে পরিদর্শন করবেন সাফারি পার্ক। বিকেলে উপজেলার পৌর বাস টার্মিনালে আয়োজিত একটি জনসভায়ও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার।
7: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে নিরাপত্তা নেওয়া দরকার আমরা সবকিছুর ব্যবস্থা করে রেখেছি।
3: এর আগে দুপুরে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ কক্সবাজার জেলার প্রথম শহীদ পেকুয়ার মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুরে পেকুয়া উপজেলা হতে নবগঠিত মাতামুহুরি উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
1: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণী, পেশা ও ধর্মের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি আজ বিকেলে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড আনোয়ামা ইহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। আরো শুনুন প্রতিবেদনে।
8: প্রথা অনুযায়ী সংসদে বাজেট উত্থাপনের পরদিন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কোন শ্রেণী পেশার মানুষ যেন বাদ না পড়ে সেই বিষয়টি গুরুত্ব দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বাজেটে শুধু বরাদ্দ বা নীতিগত ঘোষণা নয়, বাস্তবায়নের রোডম্যাপও রয়েছে।
9: এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। কোন শ্রেণী পেশা ধর্ম বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না।
8: পরে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা সাংবাদিক বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বাজেটে শুধু বরাদ্দ বা নীতিগত ঘোষণা নয়, বাস্তবায়নের রোডম্যাপও রয়েছে।
9: এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। কোন শ্রেণী পেশা ধর্ম বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না।
8: পরে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে

0: প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ কৌশলের মাধ্যমে বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই দেশের ভেতরে ব্যবসা পরিচালন ব্যয় ও হয়রানি হ্রাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
1: তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে এবং সবকিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে। ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে।
0: বিভিন্ন কারণে চাকরি হারানো শিক্ষিত তরুণ যুবা এবং গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পদক্ষেপ সমূহ জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতির আওতায় প্রত্যেক শ্রেণীর কর্মক্ষম ব্যক্তির জন্য কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ, অর্থ সহায়তা ও নিবিড় তদারকি সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
1: এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, স্কিল ডেভেলপমেন্ট করা, ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে এই রুরাল বাংলাদেশের যে মানুষগুলো কোন সময় অর্থনীতির মূলধারায় এরা আসতে পারেনি, তা আমরা এদেরকে অর্থনীতির মূলধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের।
0: সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, খনিজ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাপেক্সকে গতিশীল করতে সরকার উদ্যোগ নিয়েছে, যেন সমুদ্রতলের গ্যাস ও তেলকূপ সন্ধান এবং আহরণ করা সম্ভব হয়।
2: সরকার বাংলাদেশকে জ্বালানি খাতে টোটালি ইম্পোর্ট বেস করে ফেলেছিল, যার ফলে গত 17 বছর বাংলাদেশের এক্সপ্লোর করার জন্য কিছুই করে নাই, একটা কূপও খনন করে নাই। আমাদের দেশে একটা অর্গানাইজেশন আছে বাপেক্স, বাপেক্সকেও কিন্তু একেবারে অবশ করে দেওয়া হয়েছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের জ্বালানির এই অবস্থা দেখে, টোটালি ইম্পোর্ট বেস জ্বালানি দেখে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সকে আমরা অ্যাক্টিভেট করব এবং বাপেক্সের জন্য আরো 5টা রিগ আমরা ইম্পোর্ট করব, করে আমাদের সরে যেগুলা আমাদের কূপ খনন করার ব্যবস্থা করব।
0: সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা সমাধানে কাজ করা হচ্ছে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, কালো টাকা সাদা করার কোনো সুযোগ বাজেটে দেয়া হয়নি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: প্রস্তাবিত 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও শিল্প উন্নয়ন সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগে স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে দেশের শিল্প খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কৌশলে 10টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং এতে মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং বেসরকারি খাত চালিত প্রবৃত্তির উপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন আজ রাজধানীর একটি হোটেলে সিপিডির 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট বিশ্লেষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হল মানব উন্নয়ন, বেসরকারি খাত চালিত প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার। তিনি আরো বলেন, ভৌত অবকাঠামোর পাশাপাশি এই বাজেটে কর্মসংস্থান, উদ্যোগ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণের উপরও জোর দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা এসেছে নতুন বাজেটে। আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
0: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে

0: সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। বিদ্যমান বিভিন্ন ভাতা কর্মসূচির পাশাপাশি সরকারের নতুন করে চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচি পাচ্ছে ব্যাপক পরিসর। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে পাবে 2,500 টাকা করে সহায়তা। এজন্য বরাদ্দ রাখা হয়েছে 14,500 কোটি টাকা। এই কর্মসূচির সফল বাস্তবায়ন দেশে দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ বেতারকে জানান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
1: ফ্যামিলি কার্ড থেকে গরিব এবং দুস্থ মানুষদের ফ্যামিলিকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। আমরা প্রাক্কলন করে দেখেছি আমার গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড থেকে যে সরকার যদি 41 লাখ দরিদ্র জনগোষ্ঠীকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারে তাহলে বাংলাদেশের যে পরিমাণ লোক দরিদ্র সীমার নিচে বাস করেন তাদের সংখ্যাটা বেশ দ্রুত কমতে পারে, সেটার একটা ভালো সম্ভাবনা আছে।
0: তবে বিশেষজ্ঞরা বলছেন কর্মসূচির সাফল্য নির্ভর করবে প্রকৃত উপকারভোগী নির্বাচন ও সুশাসন নিশ্চিত করার উপর।
1: মনে রাখতে হবে যে সামাজিক সুরক্ষা খাতের আওতায় যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাদেরকে যেন সঠিকভাবে নির্বাচন করা হয়, না হলে আবার সেখানে একটা অর্থের অপচয়ের প্রশ্ন থেকে যায়।
0: অর্থনীতিবিদদের মতে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচি হতে পারে দারিদ্র হ্রাস ও সামাজিক সুরক্ষা জোরদারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের উত্তরাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী 2 মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তিনি আজ ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন সরকার শিক্ষা পাঠ্যক্রম পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে যাতে শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তাভাবনা, বৈজ্ঞানিক গবেষণার সক্ষমতা ও প্রযুক্তি নির্ভর সমাধান বের করার প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারে। আজ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন সরকার পাঠ্যক্রম এমনভাবে প্রণয়নের জন্য কাজ করছে যাতে পাঠ্যপুস্তকগুলো বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি ভিত্তিক সমস্যা সমাধানে উৎসাহ প্রদান করে। কারিগরি ও নারী শিক্ষার প্রসারে সরকারের বহুমুখী উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি আজ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এডুকেশন এক্সেলেন্স সাপোর্ট স্কিম শীর্ষক সভায় এ আহ্বান জানান। আফরোজা খানম বলেন সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন দেশে কোনো শ্রেণী পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকারের জনবান্ধব বাজেট জন আকাঙ্ক্ষা পূরণ করে দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলবে। তিনি আজ নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে কর্মসহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় চিকিৎসা সহায়তাকে 50,000 টাকা থেকে 1,00,000 উন্নীত করা হচ্ছে বলেও তিনি জানান।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। আসন্ন নির্বাচনে শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার প্রতিবাদে অ্যাক্টিভিস্ট গ্রুপগুলোর একটি জোট সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানালে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে কর্তৃপক্ষ জোটটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিষিদ্ধ এবং এর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি কঠোর ভ্রমণ সতর্কতা জারি করে। ইরানের সাথে যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো হামলা বাতিলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট এই দাবি জানান। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ট্রাম্পের এই প্রস্তাবিত চুক্তি কেবল অনুমান নির্ভর এবং এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সীমান্ত অঞ্চলে 3 জন নিহত হয়েছে। ওই এলাকার ভারপ্রাপ্ত গভর্নর ইগোর কোভালচুক আজ টেলিগ্রামে এক পোস্টে একথা জানান। কর্মকর্তাদের মধ্যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অংশ হিসেবে সর্বশেষ এই গোলাগুলি বিনিময় করে। রাশিয়ার বায়ানস্ক অঞ্চলে 2 জন বেসামরিক নাগরিক নিহত ও 2 জন আহত হয়। ইউক্রেন রাশিয়ার সুজেমকা বসতিতে হামলা চালানোর পর হতাহতের এই ঘটনা ঘটল। খেলার খবর ফুটবল। টরেন্টোতে আজ রাত 1টায় ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল সকাল 7টায় যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে পরস্পরের মোকাবেলা করবে। এদিকে দক্ষিণ কোরিয়া স্বাগতিক মেক্সিকো তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আজ সকালে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এর আগে গতরাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে স্বাগতিক মেক্সিকো। ক্রিকেট। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংল্যান্ডে আজ শুরু হচ্ছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের 10ম আসর। মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত 11:30 উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলায় মাঠে নামবে। আগামী রোববার বিশ্বকাপের এ গ্রুপে বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিমত অর্থনীতিবিদদের। দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধি দল, ঠাকুরগাঁয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত অন্তত 15। এবং আজ রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডার মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। আগামীকাল সকালে পরস্পরের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। খবর শেষ হলো।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএম স্যার প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যে আছে এবং আপনার সঙ্গে আমি সিফাত আছি অবশ্যই স্টুডিওতে। স্যারকে আমরা স্ক্রিনে স্বাগত জানাবো এবং স্যারের কাছে অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা স্যারকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই যে কোনো লাইভ, যে কোনো সরাসরি প্রোগ্রাম আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে অনেকগুলো কথা জমে আছে বলতে চাই এবং শুনতে চাই হচ্ছে যারা দেখছেন শুনছেন তাদের থেকে। আমি একটু রিকোয়েস্ট করি আমার তরফ থেকে, যে যারা, যেহেতু আমি ক্যারিয়ার নিয়ে কাজ করছি দীর্ঘ প্রায় 23 বছর, মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, আমি চাইবো হচ্ছে স্পেসিফিক তথ্য স্পেসিফিক ভাবে জানলে ভালো হয়। যেমন কেউ হয়তো যেতে চাচ্ছে আমি আসলে কাজ করি কি নিয়ে, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন কাজ করছি ইংলিশ নিয়ে, IELTS নিয়ে, একদম জিরো থেকে শুরু করে একদম কিচ্ছু বুঝে না, তাদের কেউ কিভাবে জিরো থেকে লেভেল 1 লেভেল 2 করে স্পোকেন রাইটিং শিখিয়ে কিভাবে IELTS করানো যায় এবং সেটা নিয়ে কাজ করছে, এবং পাশাপাশি এই IELTS করছে তারা তারা দেশে কিছু করতে পারে, এবং অনেক একটু বড় অংশ তারা চায় দেশের বাইরে ইউরোপে আমেরিকা কানাডা যেতে। সেক্ষেত্রে কোন দেশটা তার জন্য সুইটেবল হবে, কোথায় স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে অল্প খরচে যাওয়া যায়, কিভাবে একটা পরিবার, পুরো পরিবার একজনের যোগ্যতায় যেতে পারে, এবং কিভাবে বৈধভাবে একজন তার মতো করে ইউরোপে সেটেল হতে পারে, কিভাবে বৈধভাবে কানাডা সেটেল হতে পারে, সবকিছু নিয়ে আমি কাজ করছি। এছাড়া একটা অংশ আছে যারা হয়তো দেশের বাইরে যাওয়ার যোগ্যতা রাখে না, তাদের জন্য ইংলিশ শিখিয়ে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে কিভাবে এদেশে বেকার মুক্ত একটা সমাজ করা যায় সেটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন, এবং দীর্ঘদিন এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছি, নামটা ATMs, ট্যাগলাইনটা সততা চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন, প্রশ্ন করার সঙ্গে একটু লিখে দিন কত সালে পাস করেছেন, কি পাস করেছেন, GPA বা CGPA কত ছিল, রেজাল্ট কেমন ছিল, আর কোন দেশে যেতে ইচ্ছা বা কোথায় যাওয়ার ইচ্ছা, ইংলিশ কেমন, অর্থাৎ IELTS লাগবে কি লাগবে না, সবকিছু মিলে আশা করি আজকের এই প্রোগ্রামটা হাজার মানুষ বলবো না, লক্ষ মানুষের জীবন আর একটু উন্নত করার একটা প্রচেষ্টা বলবো আমি ইনশাআল্লাহ।
1: ইনশাল্লাহ স্যার, আমি আপনাকে আসলে অনুরোধ করব, আমরা যেমন অনেক আমাদের রেগুলার লিসেনার আছেন যারা, তারাও কিন্তু আপনাকে আসলে অনেক খুঁজেন যে আসলে আপনার সাথে যোগাযোগ করবে। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করি যে আমাদের যে পুরনো এপিসোড গুলো আছে বা যে এপিসোড গুলো আমাদের কন্টিনিউ যাচ্ছে সেই এপিসোডে অনেককেই আপনার নাম্বার পেয়ে যাবে। তো হয়তোবা এটা যদি আপনি এখনো একটু বলে দেন, আমার মনে হয় প্রথম দিকেই আসলে আমার বন্ধুরা যারা আপনাকে খুঁজতে থাকেন তারা আসলে আপনাকে একটু পেয়ে যাবে। তো আমি তারপরে প্রশ্নের উত্তর পর্বে, মানে প্রশ্নে চলে যাব। তো যদি পসিবল হয়
2: আমি প্রথমে একটু বলে রাখি, দেখেন যেহেতু মানুষ গড়ার কাজ করছি আর আমার জীবনে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে, আমি মাঝে মাঝে বলি আমার মতো আরো 10টা 20টা লোক এই দেশে দরকার, কারণ আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিই না, কখনোই কাউকে হারাম পথে ইনকামের কোনো কথা বলি না। তো আমি এই জন্য বলবো যে আমার কিছু ভিডিও তাদেরকে দেখতে বলবো যারা মিস করেছেন, আমি তাদেরকে বলবো যারা মিস করেছেন, ATMs নামে একটা পেজ আছে ফেসবুকে, ATM apostrophe S। এছাড়া আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি বলবো যে সমস্ত তথ্যের ভান্ডার, হ্যাঁ সঠিক তথ্যের ভান্ডার, এবং এখান থেকে মানুষ তার জীবন গড়ে তুলতে পারে। আর সেটা হচ্ছে ইউটিউবে যান, খুঁজে বের করুন ATM স্যার, ATM লিখুন, তারপর লিখুন স্যার SIR ATM স্যার। আমি সুযোগ পেলাম যেহেতু বলে রাখি, অনেকে আমার ব্যক্তিগত নাম্বার চাই, উচিত না দেওয়া, তারপরেও দিচ্ছি, আমি জানি সবসময় ধরতে পারবো না, যেহেতু অনেক মানুষ আমার কাছে বলে যে স্যার আপনি একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিচ্ছি। আমার এই নাম্বারটা আছে প্রায় 21 থেকে 22 বছর আমার সাথে আছে এই নাম্বারটা, এটা আমার NID করা, সুতরাং এই নাম্বারটা দেওয়া উচিত না, তারপরে আমি দিচ্ছি। আপনারা যেহেতু মানুষ আমাকে ATM স্যার বলে বা মানুষ গড়ের কারিগর বলে, আপনারা সেভ করে রাখুন ATM স্যার, এবং 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93। সিফাত আপনি জানেন যে অনেকেই আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে হয়তো পায় না, কিন্তু আমার কলিগরা তাকে আবার হেল্প করেন, তো তবে যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন তাদের প্রত্যেকটা মেসেজের জবাব দেওয়া হয়, প্রত্যেকটা। আমি যখনই ফ্রি থাকি আমি আগে প্রথম চেষ্টা করি হচ্ছে হোয়াটসঅ্যাপের যত মেসেজ আছে এটাতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আবার বলি 01712 80 81 93।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমাদের ইমরান হোসেন তিনি লিখেছিলেন যে স্যার আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছি 2019 সালে, এখন একটি কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ারের চাকরি করছি। ইংলিশে খুবই খারাপ আমি এবং আমার স্বপ্ন ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ব্যাচেলর করা, এখন আমার আসলে করণীয় কি?
2: আসলে ওর জন্য শুভকামনা, যেহেতু তুমি ডিপ্লোমা পড়েছো এবং তুমি এখন কাজ করছো কোথাও একটা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করছো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানেই করো না কেন, দেখো তুমি ডিপ্লোমা করেছো, মনে রাখবে শুধু ডিপ্লোমা দিয়ে তুমি বড় হতে পারবে না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু ফুল ইঞ্জিনিয়ার বলা হয় না, ইঞ্জিনিয়ার মানে বিএসসি। অর্থাৎ তুমি যখন ডিপ্লোমা বলছো তখন তোমাকে ওখানে লেখা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওখানে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার লেখা থাকে না, অর্থাৎ ইঞ্জিনিয়ার মানে বিএসসি। সুতরাং তোমাকে বিএসসি করতেই হবে, না হলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারছো। আর ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত, আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি নিজেও আসলে সিএসসিতে পড়াশোনা করেছি ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, তো আমি বলবো যে যারা বিএসসি করেনি তাদের জন্য এখন অনেক সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন কোথায় করবে, আপনি যারা ডিপ্লোমাদের জন্য কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান, যেটা হচ্ছে ডুয়েট গাজীপুরে, এছাড়া কিন্তু আর নাই। সে কিন্তু বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে সে অ্যাপ্লাই করতে পারবে না, সে ঢাকা ভার্সিটি অনুযায়ী অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে তার কি আছে? তাদের জন্য বলবো যে কোনোভাবেই তার জীবনটা নষ্ট করার অধিকার তারও নাই। তোমার জীবন শুধু তোমার না, তোমার সাথে অ্যাসোসিয়েটেড আছে কিন্তু তোমার পরিবার, তোমার সাথে কানেক্টেড আছে অনেকগুলো মানুষ, তাদের জীবনও তোমার সাথে জড়িত। সুতরাং তোমার উচিত হচ্ছে, অনেকেই তথ্য তো জানে না, আপনি অবাক হয়ে যাবেন এখন তুরস্কে টার্কিতে ডিপ্লোমা হোল্ডাররা এইচএসসি পাস আলিম পাস তারা যেতে পারছে, এমনকি 7 বছর ইয়ার গ্যাপের পরে যেতে পারছে 7 বছর। আরো আপনি অবাক হবেন, পড়তে যাচ্ছে তারা সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের চাকরি পাচ্ছে, পড়ার পাশাপাশি স্টাডির পাশাপাশি টার্কিতে 1 লক্ষ টাকা বেতন হালাল ভাবে। আমি যেন বলতে কষ্ট করে, খুব বেশি টাকা লাগে না, অল্প খরচে যেতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, এই দেশে খুব কম মানুষে বিশ্বাস করে যে উন্নত একটা দেশে পড়তে যেয়ে তাদের 9 লাখের কম খরচে সে যেতে পারবে, এবং এটার মধ্যে সবকিছু, এটার মধ্যে সমস্ত খরচ এক বছরের, এটা তো খুব কল্পনা করা যায়, এবং সাথে সাথে 1 লক্ষ টাকা বেতন পাবে মাসে, এটা তো কম কথা না। তো আমি যেন বলবো যে এইটা যদি কারোর না থাকে, এই এতটুকু অ্যামাউন্ট ধার করে হলেও যেতে পারবে। আমি তো একটা প্রতিষ্ঠান করেছি এটিএমস, যা সততার সাথে পরিচালিত, গত 22 বছর আমার ক্যারিয়ার, 22 থেকে 23 বছর, এবছর 23 বছর হবে ইনশাল্লাহ। তো এই 23 বছরে তো কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখেনি। আমি তো বলেছি যে এখানে যদি কেউ এটিএমস এসে যদি কেউ কয়েক বস্তা টাকা রাখে, কেউ ধরবে না ছুবে না ইনশাল্লাহ। তো আমাকে বলেন যে স্যার এখানে দুর্নীতি পড়ে না আমাদের এই সমাজ, যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রতারণা, এর মধ্যে আমি এর মধ্যে এক টুকরা সততার জায়গা সেটা হলো এটিএমস। আমার যদি এই প্রতিষ্ঠানটা না থাকতো কোথায় যেত? এই মানুষটা বিশ্বাসের জায়গা কোথায় পেত, আস্থার জায়গা কোথায় পেত? ঠিক আছে, আমার সুযোগ আছে, ধরলাম কানাডা যাওয়ার সুযোগ আছে, আমেরিকা যাওয়ার সুযোগ আছে, আমি এখন বললাম তুরস্কে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, কিন্তু সেই বিশ্বাসটা কোথায় পাবো? আপনি দেখেন মানুষ এই যে এখানে দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই, আমি কয়েকদিন আগে বেশ কিছুদিন আগের একটা কথা বলি, যেটা সে কানাডা যাওয়ার জন্য আসছে, টাকাও দিয়েছে এবং ওয়ার্ক পারমিটের নামে দেখেন এটা একটা ভিসা কানাডা, ওয়ার্ক পারমিট লেখা আছে ওয়ার্কার, এটার জন্য সে বিশ্বাস করেছিল, বলেছিল যে ভিসার পরে টাকা, এবং তারপরে তার থেকে আস্তে আস্তে নিতে নিতে 44 লাখ টাকা নিয়েছে, 44 লক্ষ টাকা, তারপরে তার ভিসা দিয়েছে, কিন্তু এই যে ভিসাটা দেখেন এটা কিন্তু একটা জাল ভিসা, অর্থাৎ এটা যে কম্পিউটারে বানানো যায় যেকোনো ভাবে, আপনি দেখেন ফটোশপ করেই বানানো যায়, এবং তারপরে স্টিকার একটু সুন্দর কাগজে করে দিচ্ছে, বিনিময় নিয়ে গেছে 44 লাখ টাকা, হয়তো তার তৈরি করতে লেগেছে সর্বোচ্চ 100 টাকা থেকে 150 টাকা বা 200 টাকা লেগেছে খরচ, আর নিয়ে গেছে 44 লাখ টাকা। আমি এই জন্য বলি জীবনে একবার বলে দেখা করতে, এই যে কিছু করে বললাম ওর জন্য ইঞ্জিনিয়ার সাহেবের জন্য যে ডিপ্লোমা করা যাবে, ডিপ্লোমা থেকে বিএসসি করা যাবে, সেই সঙ্গে সে ইনকাম করতে পারবে এবং সে একটা উন্নত একটা ভবিষ্যৎ দেখবে। আপনি দেখেন ইউরোপের অনেকগুলো দেশ আছে, যেমন ডেনমার্ক আছে, ভিসা প্রায় শতভাগ, প্রায় শতভাগ, হ্যাঁ ভিসা হচ্ছে। আপনি আরো অবাক হবেন, ইউরোপের সাইপ্রাসে এখন 15 বছর গ্যাপের পরে ভিসা হচ্ছে, অর্থাৎ এইচএসসি পাস করেছে মনে করেন 15 বছর আগে, মাদ্রাসা থেকে আলিম পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে 15 বছর আগে, 16 বছর আগে তাদের ভিসা দিচ্ছে। আপনি আরো অবাক হবেন, মাত্র আইএলটিএস 5.5 এর ভিসা হচ্ছে, এই তথ্যটা জানে না। অথচ আমি যে প্রতিষ্ঠান করলাম এটিএমস, যেখানে আপনি জানেন যে পৃথিবীর সর্বোচ্চ স্কোর 9, সেই 9টা পেয়েছে আমার এখান থেকে। পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে 9 পেয়েছে, সেই 9 পাওয়া প্রতিষ্ঠান এটিএমস আলহামদুলিল্লাহ, এখান থেকে দেখেন এখানে 9 পেয়েছে। আপনি দেখেন অনেক আছে যেগুলো আমি দেখাচ্ছি আপনাকে, কিছু দেখেন খুব সাধারণ ছেলে দেখেছে 7.5, খুবই সাধারণ ছেলে, ইন্টারমিডিয়েট পাস, দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে জাস্ট এখানে আসার পর কত স্কোর আসছে, দেখেন 6.5, একেবারে গ্রামের ছেলে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন মনে হয় 7, ইন্টারমিডিয়েট পাস, জাস্ট এসএসসি পাস, কতগুলো দেখবেন এত, মানে কত স্কোর পেয়েছে দেখেন 7.5। এরকম অনেক আছে যেগুলো যারা জাস্ট এসএসসি পাস করেছে 7, মানে এখানে আপনি দেখেন 8 আছে, আমি দেখাচ্ছি বেশ কিছু 8 আছে, 8.5 আছে যারা ইন্টারমিডিয়েট পরে পেয়েছে, হ্যাঁ আমি 7.5 অনেক আছে, আমি দেখানোর চেষ্টা করছি 8, যারা 8 পেলো কিভাবে, 8 পেয়েছে 9 পেয়েছে, দেখেন ওখানে কানাডায় আছে আমাদের এখান থেকে আইএলটিএস করেছে, 8 পেয়েছে সাইদ, এবং সে এখন আমাদের এখান থেকে প্রতিষ্ঠান থেকে এটিএমস থেকে ভিসা প্রসেসের মাধ্যমে সে চলে গেছে হচ্ছে কানাডাতে, সেখানে তার জীবন করছে এবং আশা করি কিছুদিনের মধ্যে পিআর পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে নরসিংদীর রায়পুরার চরের একটা মেয়ে, সে 6.56 পেয়ে, ওনলি 6 পেয়ে তখন কানাডায় চলে গেল এটিএমস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ 8.5, সো দেখালাম 9, 8.5, 8, এখানে অনেক আছে, এরকম অনেক স্কোর এখানে আছে, আমি এতগুলো দেখাতে শুধু স্কোর, এগুলো সবই স্কোর এক বান্ডিল, তো কেন তার 5.5 হবে না, যদি শুধু এটিএমস এ কোর্স করে একবার সে পাবে ইনশাল্লাহ, কারণ যদি একবার না হয় দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্স ফ্রি, কোন কোন এটিএমস এ করেছে সে একবার করেছে, সে এখানে মক টেস্ট দিয়েছে, তারপর সে ব্রিটিশ কাউন্সিলে যেয়ে পরীক্ষা দিল, যেহেতু আমরা ব্রিটিশ কাউন্সিল রেজিস্ট্রেশন পার্টনার, এখান থেকেই ব্যবস্থা করা হয়, তারপরে পরীক্ষা দিয়ে মনে করে সে 6 পেল না, 5.5 পেয়েছে, মনে হচ্ছে তার 6 দরকার ছিল, ডেনমার্কের জন্য 6 দরকার। তাহলে বললাম ঠিক আছে তুমি আরেকবার করো সম্পূর্ণ ফ্রি, তো দ্বিতীয়বার হলে তৃতীয়বার করো, আমি তো 10 বার সুযোগ দিচ্ছি, তুমি কেন আগাচ্ছ না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যারা দূরের থেকে আসছে রংপুর দিনাজপুর সিলেট বা ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার বাড়িতে যেমন কুষ্টিয়া, অনেকে বিভিন্ন দূরের থেকে আসে, তো বলে স্যার আমি তো অনলাইনে করতে পছন্দ করি না, আমি একটু অফলাইনে করতে চাই, সরাসরি করতে চাই দূরের থেকে, অনলাইনে করা যাচ্ছে, কেউ কেউ মনে করে স্বাচ্ছন্দ্য ফিল করে না, আমি আপনি আছি তাও তো অনলাইনে আছে, তাই না, আমরা যে কথা বলছি তা তো অনলাইনে কথা বলছি, আমাকে যে দেখছেন আপনারা আমাকে শুনছেন এ তো অনলাইনে শুনছেন। আচ্ছা তারপরে তাদের জন্য কি করেছি, এখানে 3 বেলা সুষম খাবার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, একদম মেন রোডে থাকার ব্যবস্থা করেছি, হ্যাঁ জাস্ট এটিএমস যেখানে তার কাছে পাশেই রাখা, তো এইটার ব্যবস্থা করেছি। তারপরে কি করছে, এখান থেকে তাদের স্কোর না হওয়া পর্যন্ত যতক্ষণ না হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ কত কতবার কোর্স করছো তা দরকার নাই, তুমি দুর্বল আছো তোমার জন্য সুযোগ আছে, তারপরে তাকে আইএলটিএস করানো হচ্ছে, তারপরে তার স্কোর অনুসারে সে হতে পারে আমেরিকা, হতে পারে কানাডা, হতে পারে ডেনমার্ক, হতে পারে ইউরোপের বিভিন্ন দেশ, এরকম এভাবে তাদের করা হচ্ছে। আমি একটা নাম্বার দিচ্ছি এই মুহূর্তে যারা পরীক্ষা দিয়েছে এইচএসসি আলিম এবং ডিপ্লোমা, আপনাকে একটু বলে রাখি ফর ইউর ভেরি কাইন্ড ইনফরমেশন, সবার জন্য বলবো, পৃথিবীতে যত দেশ স্টুডেন্ট ভিসার সুযোগ দেয় তার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ দেয়, মোর দেন 80% বলবো, শুধুমাত্র এইচএসসি এর পরে, ইন্টার এর পরে বা আলিমের পরে, সবচেয়ে বেশি মোর দেন 80% সুযোগ হচ্ছে ইন্টার এর পরে। আমরা অনেকে অনার্স এর পরে যাওয়ার চেষ্টা, হ্যাঁ অনার্স এর পরে ভিসা হয়, বা সবচেয়ে বেশি ভিসা হয় মোর দেন 80% সেটা হচ্ছে ইন্টার এর পরে। এই মুহূর্তে যারা মানে পরীক্ষা দিয়েছে তাদেরকে বলবো তোমরা এখন চলে আসো, কিছু নাই একবার দেখা করো, বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো না, চাচাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো, কেউ নাই, তুমি একা আসো, তারপরে জেনে যাও, বুঝে যাও তোমার কতগুলো সুযোগ আছে, তোমার জীবন শুধু তোমার একার না, তোমার সাথে কানেক্টেড আছে তোমার পরিবারের অনেক মানুষ, এই দায়িত্ব এখন তোমার, তুমি এখন ছোট নাই, তুমি 18 প্লাস তোমার বয়স, তোমাকে এখন বুঝতে হবে তোমার জীবন তোমার শুধু একার না, তোমার সাথে অনেকগুলো মানুষ জড়িত। আমি তোমাকে এই জন্য বলবো আসতে, কষ্ট করে হলো আসতে বলবো। যাদের টাকা নাই তাদেরকে বলি যে একবার আসতে বলি, এমনকি আমি বলি গার্ডিয়ানদের কেন বলি যে কষ্ট করে হলো আসেন। স্যার আসতে তো কিছু টাকা লাগে, সে টাকা কোথায় পাবো? না থাকলে আপনি ধার করেন, না থাকলে দুটো হাঁস বিক্রি করেন, দুটো মুরগি বিক্রি করেন, দুটো কবুতর বিক্রি করেন, আসেন হামাগুড়িতে হলেও আসেন, এক সঠিক তথ্যটা জেনে যান, জেনে যান বুঝে যান, একবার আসেন। সেটা যেন কালকে কালকে হয়, পরশু যেন না হয়, যেন আজকে আপনি শুনছেন, অ্যাপয়েন্টমেন্ট নেন, কালকে চলে আসেন, পরশু করলে আর দেখা হয় না। আমি এরকম অনেকে দেখেছি, 5 বছর 7 বছর আগে আমাকে শুনেছেন, তখন মনে করেছে যাবে, আজকেও আসা হয়নি। আমার কাছে কয়েকদিন আগে ভদ্রমহিলা আসলেন, 16 বছর আগে দেখা করতে, 16 বছর আগে দেখা করতে চেয়েছেন, 16 বছর পরে আসলেন সপ্তাহখানিক আগে। উনি ওনার সন্তানকে নিয়ে আসছে, তখন সন্তান উপযোগী ছিল না, এই জন্য উনি আসতে দেরি হয়েছে তার। আমি এই জন্য আসার জন্য একটা নাম্বার দিচ্ছি, যারা আমার সাথে দেখা করতে চান, জীবন করতে চান, বিদেশে যেতে চান এবং সঠিক তথ্য চান এবং হালাল পন্থা ইনকাম করতে চান দেশে বা দেশের বাইরে। লেখাপড়া জানলেও সুযোগ আছে, না জানলেও সুযোগ আছে। এর সাথে সাথে বলে রাখি, স্টুডেন্ট ভিসার পাশাপাশি এটিএমসি এখন কিছু ওয়ার্ক ভিসার কাজ হচ্ছে, এছাড়া কিছু কিছু কাজ হচ্ছে যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া যাচ্ছে, যেমন তুরস্কেতে যাওয়া যাচ্ছে, চায়নাতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই সুযোগগুলো এখন কিন্তু আইএলটিএস ছাড়াও আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে কালকে চলে আসুন, বলবেন যে এটিএম স্যারের সাথে দেখা করবো ঢাকার মালিবাগ মৌচাকে এসে, কিভাবে দেখা করব, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই নাম্বারে, যোগাযোগ করুন এখনই 01318-222-647। আমি বলছি 01318-222-647। তিনি আমার একজন সহকর্মী, আরো একজন সহকর্মীর নাম দিচ্ছি যাকে আপনি পাবেন ইনশাল্লাহ, 01321-18-11-27।
1: ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরো বন্ধুরা আছেন, প্রশ্ন করেছেন, যেমন হচ্ছে রিফাত আসাদ, তিনি লিখেছেন হচ্ছে আমার HSC রেজাল্ট 4.25 2023, এটিএম এ আইটিএস করছি, টার্গেট হচ্ছে 8, এখন অস্ট্রেলিয়ার স্কলারশিপ পাওয়ার কি কোনো চান্স আছে?
2: এইচএসসি রেজাল্ট দিস 4.25, সেটা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে কত সালে পাস করেছে?
1: 2023।
2: এই যে বললাম যে ইয়ার গ্যাপ যেন না করে, 23 সালে তুমি পাস করেছো, এখন তো 25 সাল, এটা খুব কঠিন হয়ে যায়। আমি সবসময় বলি অস্ট্রেলিয়া এবং কানাডা তারা কিন্তু ইয়ার গ্যাপ নেয় না। আমি তো বারবার বলি যে আমি কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না। তুমি যেতে চাচ্ছ অস্ট্রেলিয়া, তুমি কেন দেরি করেছো? 8 পে তোমার লাভ কি, 9 পে লাভ কি, তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো? অথচ 6.5 এ 99% সুযোগ আছে, মানে অস্ট্রেলিয়া ভিসার সাথে তো রিফিউজ হয় না, বাট ইয়ার গ্যাপ হলে তো পাবেই না, সম্ভবই না। যে কাজটা তুমি করছো সময়ের 1 ফুট আর সময় 10 ফুট, ক্যানাডার সুযোগটা তোমার চলে গেল, তবে তোমার এখন একটা সুযোগ আছে, সেটা হলো এখন ডেনমার্কের সুযোগ আছে। এখনো তোমার আগামী 4 মাসের মধ্যে আইএলটিএস করতে পারো, ইনশাল্লাহ তোমার ডেনমার্ক হবে। ডেনমার্কের ভিসার সম্ভাবনা প্রায় 99%, কেন রিফিউজ হয় না সাধারণত? আমাদের গত 3 বছরে এটিএমস থেকে যত জন অ্যাপ্লাই করেছে, গত 3 বছরে ডেনমার্ক থেকে মানে রিফিউজ হয়নি। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে গত কালকের একটা ভিসা দেখাই, গত না এটা 3-4 দিন আগের একটা ভিসা দেখাই, দেখতে পাচ্ছেন মনে হয়, এটা ডেনমার্ক, এটা কাছে দিলে দেখতে পাবো ডেনমার্ক, এটা দেখেন এই মেয়েটা, তার নামটা একটু পড়ে শুনেন, রাবিয়া সরকার মিম, তার যোগ্যতায় তিনি অনার্স করেছেন এবং আইএলটিএস একটা স্কোর পেয়েছেন 6.5 প্রথমবার উনি দিয়ে যখন পেয়েছেন, পরে যখন পরীক্ষা দিয়েছেন সেটা তো আরো হয়তো ভালো হয়েছে, কিন্তু প্রথমবারে যেটা হয়েছে সেটাতে আমরা অ্যাপ্লাই করেছি, সেটাতে 6.5 পেয়েছিলেন, এটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। কিন্তু উনি বললেন যে আমি স্যার আমি একা যাবো না, মানে স্যার আমি যেখানেই যাব আমার হাজবেন্ড 2টা বাচ্চা সহ যাবো। তারপরে অনেকেই জানেন না হয়তো এই একজনের যোগ্যতাতে 4টা ভিসা হয়েছে, ওনারটাতে 4 জনের ভিসা হয়েছে, ওনার 2টা বাচ্চা, ওনার হাজবেন্ড, বাট যোগ্যতা লাগছে শুধু ওনার একার। উনি অনাসপাস ওনার ইয়ে আছে, আরজি 6.5 ছিল, পরে পরীক্ষা দিয়ে হয়তো আরো ভালো হয়েছে, কিন্তু এটিএমস থেকে যখন উনি পরীক্ষা দিয়ে 6.5 করেন তখন আমি বললাম ঠিক আছে এখন আমরা অ্যাপ্লাই করব। তার একই জায়গা থেকে উনি করলেন এবং তার স্বপ্ন পূরণ হলো। আপনারা অনেকেই জানেন না হয়তো, একজনের যোগ্যতা দিয়ে যাওয়া যাচ্ছে এই যে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাই একসাথে, এবং আরো অবাক হবেন যে সেখানে কাজ করার সুযোগ আছে এবং সবাই কাজ করতে পারবে। এই যে সুযোগটা, হ্যাঁ বাচ্চারা তো আলাদা কথা, হাজবেন্ড ওয়াইফ যে কাজ করার সুযোগ আছে এটা অনেকেই জানে না। আপনি জানেন এটাতে ডেনমার্কের কথা বললাম, ফিনল্যান্ডে ইন্টারমিডিয়েট মানে HSC পাশ করেছে বা RM পাশ করেছে বা ডিপ্লোমা পাস করেছে, তারপরেও হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ যেতে পারে। অর্থাৎ ইউরোপের বেশ কিছু দেশে এরকম সুযোগ আছে। আপনি আরেকটা দেশের কথা জানেন, অস্ট্রিয়া, যার রাজধানী ভিয়েনা, ইউরোপে কিন্তু অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া, অস্ট্রিয়াতে কোনো টিউশন ফি নাই, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নাই, ফ্রি, শুধু লাগবে যোগ্যতা, IELTS একটা ভালো স্কোর এবং সেই সঙ্গে ইন্টারমিডিয়েটে ভালো স্কোর অথবা অনার্সে ভালো স্কোর, একেবারে টিউশন ফি ছাড়া যাওয়া যাচ্ছে ইউরোপের একটা দেশে এবং অল্প খরচে, যার বিমান ভাড়া আর কিছু প্রসেসিং খরচ, টিউশন ফি তো নাই। এই তথ্য আর কি জানো, শুধু কান্নাকাটি করে, স্যার আমার তো টাকা পয়সা নাই, আর যোগ্যতা অর্জন করো, এর জন্য ধার করো, নাহলে রিক্সা চালো 2 মাসের জন্য, তুমি তোমার স্বপ্ন পূরণ করে দাও, এটা তো করো, আর কতকাল করবে, আর কতকাল ওয়েট করবে। একটা গান ছিল আমার মনে পড়ে গেল, জন্ম থেকে জ্বলছি বাগো, হ্যাঁ এই গানটা আমার কাছে মনে পড়বে এখন, আর কতদিন বড় সইব। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই জন্ম থেকে জ্বলছে, এর পরেও তার এই সইছে, তা সইছে, একটা বার বলবে তো আমি হে আল্লাহ আমাকে তুমি সেই শক্তি দাও, আমি আজ থেকে শুরু করলাম জীবনের নতুন যাত্রা, কতদিন বলো সইব। আমি তো বলি যে আমি অনেককে দেখেছি, আমার ছোটবেলায় আমি নিজেই বলি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি দেখেছি যে আমাদের মধ্যবিত্ত পরিবার কেমন হয়। আমার বাবা কিন্তু প্রথম শ্রেণী কর্মকর্তা ছিল সরকারে, অথচ সরকারি একজন প্রথম শ্রেণী কর্মকর্তা তার পরিবারে কেমন ছিল, 15 তারিখের পরে টাকা পয়সা থাকতো না, বাবা যা বেতন পেতেন, সৎ মানুষ ছিলেন, যার কারণে 15 তারিখের পরে আমাদের মনে আছে অনেক ওই বাকি 15 দিন আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে, বেশি আত্মীয় স্বজন ছাড়া বাকি সব সময় আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে। এই যে একটা না কি করবেন, কতটুকু ইনকাম ছিল, তার মধ্যবিত্ত পরিবার আমি জানি তো কি। তারপরেও আমি পড়েছি, আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, সে সুযোগ করে হয়েছে। বাবা বলেছেন যে আমার যা কিছু আছে আমার তো অর্থ সম্পদ রেখে যেতে পারবো না, বাট সন্তানদেরকে মানুষ করে যেতে চাই। আমি তো বলবো যে যার জীবনে কিছু নাই, সন্তান আছে একটা, সেই ধনী, যার 2টা সন্তান আছে সে আরো ধনী, যার 3টা সন্তান সে আরো ধনী, শুধু এদেরকে মানুষ করেন। আমি যখন দেশের বাইরে যাই তো একবার সিঙ্গাপুরে গেলাম, তোদের ওখানে তো জানেন যে হাতে গোনা যায় কতগুলো লোক আছে, তো সিঙ্গাপুরে আমাকে বলছে যে তোমাদের দেশে তো লোকেই ভরা, এত লোক, হ্যাঁ such a large population in a small country. তো ব্যাপারটা হচ্ছে যে বললাম লার্জ পপুলেশন তোমরা কেন বলো, তোমরা কেন বলছো না যে বিগ একটা ম্যান পাওয়ার আছে, আমাদের বিগ ম্যান পাওয়ার আছে পৃথিবীতে, তো আমাদের শক্তি এটা, কিন্তু আমরা তো কাজে লাগাতে পারছি না। আপনি জানেন আমার তো মাঝে মাঝে মনে হয় যদি এখান থেকে জাস্ট 2 কোটি লোককে, এখান থেকে জাস্ট 2 কোটি মানুষকে যদি আমরা উন্নত দেশে প্লেস করতে পারি, এই দেশের কখনো কারোর কাছে হাত পাততে হবে না। ওই 2 কোটি মানুষ যদি আমাদের উন্নত দেশের কথা বলছি, ইউরোপ, আমেরিকা, কানাডার কথা বলছি, অস্ট্রেলিয়ার কথা বলছি, ওরা যদি তখন এখানে রেমিটেন্স পাঠায়, আপনি বলেন বাংলাদেশের কোন সরকারে আর কোন টাকা লাগবে, বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার জায়গা হবে, কোন পরিবার অসুস্থ থাকবে, 2 কোটি ব্যক্তি মানে কিন্তু 2 কোটি মানুষ না, 2 কোটি ব্যক্তি মানে কি, 2 কোটি মানুষের পাঠানো মানে কি, তার সাথে এক একটা ব্যক্তির সাথে কতজন থাকে, 5-6 জন থাকে, তাই তো 7-8 জন থাকে, তার মানে কি 2 কোটি যদি পাঠানো যায়, এই পরিবার যদি আপনি ধরেন তাতে বাংলাদেশের প্রায় 10 কোটি থেকে 15 কোটি মানুষের একটা স্বচ্ছলতা চলে আসবে, অর্থাৎ ওই 2 কোটি দিয়ে প্রায় 15 কোটি মানুষের স্বচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। আপনি দেখেন কিছু না, আপনি লেখাপড়া করেননি, ওখান থেকে আপনি 0 করেন, তারপরে 1 করেন, লেভেল 1 করেন, ইংলিশে একটু করেন, আমরা এখানে করাচ্ছি, একবার না আমরা 2 বার করাচ্ছি ফ্রি, অন্যদিন টাইম পাচ্ছেন শুধু শুক্রবারে করেন, না পারছেন আপনি অনলাইনে করেন, এসে করার জন্য এখানে হোস্টেল রাখছি সেটা করেন, তারপর আপনি করেন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করেন, দেখেন তো একটা ছেলে বেকার থাকে কিনা, একটা মেয়ে বেকার থাকে কিনা। একসাথে এক বাবা এসে কান্নাকাটি করছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মানে তার ছোট দুটো মেয়ের বিয়ে হয়েছে, বড়টার বিয়ে হচ্ছে না। আপনি বলছেন গ্রামে এটা কিন্তু খুব কঠিন অবস্থা দেখা, এটা কিন্তু সাধারণ অবস্থা না। তার ছোট দুটো মেয়ের বিয়ে হয়েছে, তাদের গায়ের রং ফর্সা, বড় মেয়েটার গায়ের রং ভালো না, একটু কালো, এই জন্য তার বিয়ে হয় না। তা আমি বললাম যে আপনি, উনি আমার বললেন যে তার জন্য হাটে যে ক্রিম নিয়ে আসেন, রং ফর্সা করার ক্রিম। আমরা যে দেখেন, বলছে অনেক খরচ করেছি, কিছু কিছু হয় না, বিয়ে হচ্ছে না। আমরা তার যোগ্যতার রংটা পরিষ্কার করেন, গড়ে তোলেন, যোগ্যতার রং বাড়ায় দেন। ওনাকে বলার পরে উনি বলছে স্যার কিভাবে, আমি বললাম এটা করেন, বিদেশ যাওয়ার দরকার, যদি টাকা না থাকে আপনি এটা করান, শুধু ইংলিশের লেভেল 1-2 করেন, ফ্রিল্যান্সে ডিজিটাল মার্কেটিং করেন। আজকে তো সে মেয়েটা স্বাবলম্বী। আজকে একজন যখন বললেন যে স্যার একসময় বছরে একটা প্রস্তাব আসতো না, এখন প্রতিদিন প্রস্তাব আসে মেয়ের, আমি কোনটা নিব সেটা ভাবছি। মানে এই যে কেন মেয়ে ঘরে বসে ইনকাম করছে 20-30,000, 40,000, 50,000, আপনি বুঝেন গ্রামে 40,000 টাকা অনেক টাকা,
1: অনেক
2: শহরেই তো অনেক টাকা। আমি আশা করি আজকে যারা এই প্রোগ্রামটা শুনছেন তারা শেয়ার করে দিবেন ঢাকা এফএম এর প্রোগ্রামটা, আর যারা অন্যান্য ধর্মের আছেন তারা মনে রাখবেন, যে ধর্মেরই হন না কেন, দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু হওয়ার আগে দিন শুরু করতে হবে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চান না হয়। আল্লাহ যদি না চান, পৃথিবীর কেউ কোন কারো শক্তি নাই, তার রিজিক বৃদ্ধি করে। আমি একটা কোরআনের আয়াত আপনাদের পড়ে শোনাই, আমি তর্জমা করে শোনাচ্ছি, আমি বেশি সময় নিব না। সূরা আনকাবুত 62 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বৃদ্ধি করে দেন, অর্থাৎ প্রশস্ত করে দেন। এখানে বলছেন আল্লাহ, আবার পড়ে শোনাচ্ছি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, অর্থাৎ যার জন্য ইচ্ছা করেন টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দেন। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, তার মানে যা ছিল তার থেকে কমায় দেন, একজনের টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দিলেন, বিদেশ যাওয়া বৃদ্ধি করে দিলেন, জ্ঞান গরিমা বৃদ্ধি করে দিলেন, আবার যার জন্য ইচ্ছা করছেন কমিয়ে দিচ্ছেন। এরপরে নিশ্চয়ই তারপরে অংশটা হচ্ছে, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত, অর্থাৎ আল্লাহ ভালো জানেন কাটটা বাড়াতে হবে কাটটা কমাতে হবে। এই জন্য আমি বলবো মুসলিম যদি হয়ে থাকেন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে চার না হয়। সফলতার প্রথম ধাপ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, এবং তারপরে ইংলিশে লেভেল 1-2, আইএলটিএস, ফ্রিল্যান্সিং, কারণ আল্লাহ সেই জাতির উন্নয়ন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরা তাদের ভাগ্য সচেষ্ট না হয়। আই হোপ দ্যাট ওয়াজ মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, মেহেককে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন, স্যার আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম, আমি একটু পারিবারিক ভাবে সমস্যায় আছি, ইংরেজিতে দুর্বল, কিভাবে কি করব, আমি বাহিরে যেতে চাচ্ছি, আমি 9 পর্যন্ত পড়েছি, মানে ক্লাস 9 পর্যন্ত তিনি পড়েছেন।
2: ও নামটা ভুলে গেলাম,
1: মেহেক।
2: মেহেক, তোমার তো বয়সটা লেখো নাই, বয়সটা কি লিখেছে?
1: জি না,
2: বয়সটা লেখে নাই, তবে তুমি 9 পর্যন্ত পড়েছো। একটা গুড নিউজ দিচ্ছি, যাদের বয়স 20-35 পর্যন্ত তাদের জন্য যেটা হয়, জাস্ট স্পোকেনটা শিখে এখানে, ইউরোপে একটা ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, এই সুযোগটা তোমার আছে। তো এটা সময় আছে, যদি তুমি ইন্টার পর্যন্ত পড়তে তাহলে তোমার জন্য সারা পৃথিবী তোমার জন্য উন্মুক্ত থাকত। HSC পাস করা, এইটুকু টেনে টুনে হলে পাস করা, পাস করারই হলো। যেমন আপনি অবাক হবেন, HSC যদি কেউ 2 পায়, 2.5 পায়, 2 পেলেই যাওয়া যাচ্ছে চায়নাতে উন্নত জায়গায় পড়ার, 2.5 পেলে ইউরোপে যাওয়া যাচ্ছে, 2.5 পেলে অর্থাৎ GPA 2.5 পেয়েছে তাহলে ইউরোপে যাওয়া যাচ্ছে, IELTS মাত্র 5। আমি তো IELTS এর এখানে দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ IELTS এর দায়িত্ব ATMS এর, ভিসার দায়িত্ব ATMS এর, ইনশাল্লাহ। তো তুমি যেটা যেহেতু পড়াশোনা করতে পারো নি আর, তবে তুমি যেটা করো, জিরো দেখে দেখে যে অক্ষর ছিল তাহলে তুমি এখানে লেভেল 0 করতে পারবে, লেভেল 0 লেভেল 1 করো, স্পোকেন রাইটিং করো, এরপরে তুমি যাওয়া হচ্ছে ওয়ার্ক নিয়ে যাওয়ার সুযোগ আছে, একটা ওয়ার্ক পারমিট ভিসা আছে ইউরোপে, যেহেতু এই সুযোগটা তো আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার দিই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করুন, সবসময় সঙ্গে সঙ্গে কল ধরতে পারি না, বাট মেসেজ করলে আমি ওটা সুযোগ হয় এবং প্রত্যেকটার অ্যান্সার দেওয়া হয়। আমি ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01712-80-81-93, এটাতে সরাসরি কলও করা যাবে। আমার ব্যক্তিগত নাম্বার বলছি, ATM সার্ভ বা মানুষ গড়ে কারিগর বলে সেভ করে রাখুন, 01712-80-81-93। 81-93। তার আগে বলবো, তার সুযোগ হোক আর না হোক, ধরেন যে সুযোগ নাই, ধরলাম তার টাকা নাই, ধরলাম তার এমন কোনো ইয়ে নাই, আর্থিক সচ্ছলতা নাই, বা কেউ দিবেও না, তার লেখাপড়াও নাই, তার কিছুই নাই, তারপরে বলবো যে হামাগুড়ি দিয়ে হলেও যেন আমার সাথে একবার দেখা করে। আমি একটা খুব দামি একটা বই দিব, খুব গুরুত্বপূর্ণ একটা বই দিব, আর প্রত্যেককে আমি একটু আপ্যায়ন করি, চা আপ্যায়ন করি, চা দেয়া এইটুকু আমি করি, আর আমি কোনো ভিজিট নিই না। গত 23 বছরে কারো পরামর্শ দেওয়ার জন্য আমি সময় দিই প্রতিদিন 5-6 ঘন্টা, বিনিময়ে আমি কোনোদিন একটা টাকা নিই নাই, বাকি জীবন ইনশাল নেব না, অর্থাৎ এটা আমি বিনা পয়সায় করি। একজন তার পরামর্শ জন্য চাচ্ছে, এটা অনেকে টাকা নেন, আমি তো দোষের কিছু মনে করি না, যারা নিচ্ছেন টাকা, যেমন কেউ 1,000 নিচ্ছেন, কেউ 500 নিচ্ছেন, কেউ 2,000-5,000 নিচ্ছেন। আমার জানা একজন আছেন ঢাকাতেই, উনি প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের জন্য নেন হচ্ছে 2,000 করে নেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের সাথে উনি কথা বলেন, সময় দেন, কিন্তু সেজন্য 2,000 টাকা দিতে হয়। এটা আমি খারাপ মনে করি না, তার এক্সপার্টিস আছে, উনি নিতেই পারেন, ডাক্তার যেমন নেন ভিজিট নেন, কিন্তু আমি তো নিই না, আমি তো এই জগৎ কোনোদিন নিই নাই, ভবিষ্যতে কোনোদিন নিতে চাই না যতদিন বেঁচে আছি। কারণ এক জীবনে কি দরকার, আমার জীবনে ওই টাকাটা কি হবে, প্রতিদিন সর্বোচ্চ 75 জনের সুযোগ আছে দেখা করার, প্রতিদিন প্রতিদিন যদি আমি প্রত্যেকের কাছ থেকে 1,000 করে নিতাম তাহলে 75,000 টাকা হতো। যেদিন 5-4 জন দেখি সেদিন যদি প্রতিদিন 5-4 জনের কাছে 1,000 করে তাহলে 50,000 টাকা হতো, আর যদি 500 করে নিতাম তাহলে বুঝতে পারেন 25,000 টাকা হতো, তো যদি আমি 100 করে নিতাম তাতেও 5,000 টাকা হয়, আমি তো নিই নাই কখন। হ্যাঁ, 1 টাকা হলেও তো 50 টাকা হতো, আমি তো নিই নাই কখন। তা আমি আশা করি যে যেখান থেকে শুনছেন দেখছেন, আমার এখানে যেহেতু বিনা পয়সায় দেখা করার সুযোগ আছে, এই টাকা করেন, ইনশাল্লাহ জীবন বদলে যাবে, দুঃখের দিন অবসান হবে ইনশাল্লাহ। ওই যে বললাম, জন্ম থেকে জ্বলছে মাগো, আর কতদিন বলে শুইব, এটা যেন না হয়, সারা জীবন এই কষ্ট করতে হবে না।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আছেন আলামিন, তিনি লিখেছেন, স্যার আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি, আপনার কথা শুনলে অনেকটা ভরসা পাই, কিন্তু অন্যান্য কোথাও ফোন দিলে বলে যে 40-50 লাখ ব্যাংক সলভেন্সি প্রয়োজন, তাছাড়া অন্যান্য খরচ তো আছেই। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য এটা খুবই হার্ড, তবুও আপনার কথা শুনলে মনের ভেতর অনেকটা আশার প্রসার ঘটে, আবার ফাইন্যান্সিয়াল চিন্তা করলে হারিয়ে ফেলি, আমাদের জন্য কিছু একটা টিপস দেন।
2: টিপস লাগবে না, সঠিক তথ্যই দিয়ে দিচ্ছি। ইউরোপের ডেনমার্ক কিছুক্ষণ আগে বললাম, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা হওয়ার সম্ভাবনা 99.99% ইনশাল্লাহ, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টই তো লাগবে না, সব জায়গায় তো লাগে না, অস্ট্রিয়াতে ব্যাংক স্টেটমেন্ট লাগছে না, চায়নাতে খুব সামান্য লাগছে, সাইপ্রাসের জন্য খুব সামান্য লাগছে, আর এগুলো তো লাগবেই না, যেমন ডেনমার্কে কিছুই লাগবে না, অস্ট্রিয়াতে কিছুই লাগবে না, একদম ফ্রি। আচ্ছা, তাহলে এখন কি লাগবে, যোগ্যতা লাগবে, বুঝে বললাম IELTS শুরু করা, এখন টাকা না থাকলে ধার করে করতে বলি, না হলে কিছু বিক্রি করে করতে বলি। কিছুদিন আগে একজন এসে বললেন যে তার বাড়িতে কিছুই আছে, তার মা কিছু ছাগল পোষেন, তো তার মাকে বলেছে, মা তুমি আমাকে একটা ছাগল দাও। মা বলছে কেন দেবো, আমি তো এগুলো করছি, আমি কোরবানি ঈদে এগুলো বিক্রি করবো। উনি যেটা করেন একটু বড় হলে সেগুলো কোরবানি ঈদ পর্যন্ত নিয়ে যান, তার বিক্রি করেন। উনি বলছে না না, এতদিন দেরি করা যাবে না, কেন কি করবি তুই? তখন বললো যে আমি একটু এটিএনসের সাথে দেখা করবো, আমি কিছু কোর্স করবো, আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। বলছে যে এগুলো ঠিক না, এগুলো প্রতারণা, এটা ওটা ভিন্ন, মানে উনি বিশ্বাস করেনি। যাই হোক, বলো যে না না, তুমি আগে শুনো, তুমি রেডিওতে শুনো অথবা তার ইউটিউব চ্যানেল দেখো, তুমি বুঝতে পারবে এটিএম স্যার কে। তো যাই হোক, সে বলেছিল যে মা তো দিতে রাজি না, কেন উনি তো আসলে বাস্তব জীবনটা জানেন না, উনি তো তথ্যও জানেন না, গ্রামের মানুষ। তো উনি বলেন যে না আমি দিতে পারবো না। তখন তাকে বলছে কনভিন্স করার জন্য, মা তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে একটা গরু দিব। বলছে কিভাবে? বলছে এই ছাগলটা আমাকে দাও, এটা বিক্রি করে আমি কোর্স করে শিখে নিই, ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং ডিজিটাল আমাকে শিখে, তোমাকে আমি একটা গরু উপহার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই কথা কেন বললাম, ওর মধ্যে একটা একটা আত্মবিশ্বাস। আসলে বাংলাদেশে জানেন, আমাকে অনেকে বলে স্যার কত টাকা লাগবে, ওই যে বললো না মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি নিজে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে অনেকে বলে স্যার আমার তো টাকা নাই, আমার তো আসলে এই এই সমস্যা, আমার পরিবারে অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা আছি, অনেকের এটা দিতে পারছেন, অনেকের কিস্তি চলে, আপনি গ্রামে জানেন কিস্তি চলে, ঘরে ঘরে কিস্তি মানে ওই সুদের ব্যবসা আর কি, বিভিন্ন রকমের। তো সেখান থেকে তারা লোন টোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, ক্ষুদ্র ঋণ টিন। কিন্তু তাদের যেটা হচ্ছে, ওই যে যখন লোনটা নেয়, যখন তার ঋণ নেয়, তখন তারা বুঝে উঠতে পারে না যে আসলে কিভাবে সুদ দিব, এটা তারা চিন্তা করে না। আগে তারা খরচ করে ফেলে, খরচ করার পরে যখন কিস্তিটা দিতে হয় প্রতি সপ্তাহে, কোথাও প্রতি 15 দিন পর পর, কোথাও প্রতি মাসে, তো এই যে দিতে হয় ওইটা একটা তাদের মধ্যে প্রেশার থাকে, বার্ডেন থাকে। তো অনেকের আবার কয়েকটা কিস্তি চলে। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যে তার তো ইনকাম সোর্স নাই, কিন্তু টাকা চলে যাচ্ছে, সে তখন আরো ঋণে জর্জরিত হচ্ছে অনেকে, কারণ ইনকাম ফ্লো তার নাই। প্রথম কথা হচ্ছে ইনকাম ফ্লো দরকার, যেহেতু নাই তখন ওই ও যে বললো যে আমি দিব। তা আমাদের দেশে যেটা হয়, আমরা অভিযোগ করে আমার কিছু নাই, কিন্তু আমি বলবো না, যার কিছুই নাই তার যদি একটা জিনিস থাকে তাহলে সে বড় হয়ে যাবে। আর সে কি জিনিসটা? আমাদের মানুষের সবচেয়ে বেশি অভাব খাদ্যের বলবো না, টাকা পয়সার বলবো না, সম্পদের বলবো না, সবচেয়ে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র ইচ্ছার, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র আকাঙ্ক্ষার। এই ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস যদি থাকতো, এদেশে কেউ বেকার থাকতো না, এদেশে কেউ গরিব থাকতো না। তুমি গরিব হয়ে জন্মছে বটে, গরিব হয়ে মৃত্যুবরণ করো না। হোপ ই গট মাই পয়েন্ট। আমি শুধুমাত্র এবার যারা পরীক্ষা দিয়েছে HSC আলিম, তাদের বাবা মার জন্য খাদ্যের বলবো না, টাকা পয়সার বলবো না, সম্পদের বলবো না, সবচেয়ে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র ইচ্ছার, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র আকাঙ্ক্ষার। এই ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস যদি থাকতো, এদেশে কেউ বেকার থাকতো না, এদেশে কেউ গরিব থাকতো না। তুমি গরিব হয়ে জন্মছে বটে, গরিব হয়ে মৃত্যুবরণ করো না। হোপ ই গট মাই পয়েন্ট। আমি শুধুমাত্র এবার যারা পরীক্ষা দিয়েছে HSC আলিম, তাদের বাবা মার জন্য একটা নাম্বার দিচ্ছি, কারণ তাদেরই এখন সবচেয়ে বেশি যাওয়ার সুযোগ। এবার একটা

0: আপনার পরিবারে একজনকে পাঠান ইউরোপে, একজনকে অন্য দেশ পাঠান, ওই পরিবারে অভাব কোনোদিন স্পর্শ করবে না ইনশাল্লাহ। যেহেতু এখান থেকে সবকিছু হচ্ছে, এটিএম আমি নাম্বারটা দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। এটিএম সার্ভার মানুষগড়ের কারিগর বলেছে করে রাখুন 01712 80 81 93। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে কিছু কিছু দেশের খুব বড় ইয়ার্কের পরে পেশা হয়, তার মধ্যে কিছুক্ষণ আমি দেখালাম যে তিন চার দিন আগে যে বিচারটা হলো হচ্ছে এটা ডেনমার্কের, একসাথে চারজনের বিচার হলো। আরেকটা দেখাই হলো এটা দুই তিন দিন আগের একটা ভিসা, এটা দেখেন এটা হলো ব্লু পেপার বলা হয়, এটা হলো এটাই হলো অ্যাপ্রুভাল সাইপ্রাসের। এটা হলো কার্ড আসছে আমাদের এটিএম একজন স্টুডেন্ট যে 5.5 পেয়েছে, কম পেয়েছে, তখন তো আমরা আমাকে সাইপ্রাসে দিলাম, ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবে হায়াত খান ভিসা সম্ভাবনা প্রায় 99%, 5 পেলেও ভিসা হচ্ছে। হ্যাঁ, এতটুকু জাস্ট কোর্স করে ভিসা হয়ে যাচ্ছে। অনেকগুলো ভিসা হলো, তার মধ্যে এটা হলো হচ্ছে হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরির ভিসা হলো এটা মাত্র কয়েকদিন আগে, এটা মনে হয় 4-5 দিন হবে। আপনি দেখেন কত গ্রাম থেকে আসছে, একেবারে অজ পাড়াগায় সেখান থেকে আসার ছেলে, সেখান থেকে এসে সে আয়েলস করে 5.5 করে তারপরে দিলাম। একটা ছেলে দেখাই, ওর অনেক গ্যাপ হয়ে গেছিল, আমার কাছে এসে বসলো কয়েকদিন আগের কথা। আরেকটা দেখেন একটা হাঙ্গেরির ভিসা হলো, এটা হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরি। আমি এখানে কয়েকটা ভিসা দেখালাম, ডেনমার্ক, সাইপ্রাস, হাঙ্গেরি। হ্যাঁ, এটা হলো চায়না, এটা হলো চায়না আসলো মনে হয় একদিন বা দুই দিন আগে, চায়নার ভিসা এটা, ফুল স্কলারশিপ সহ। হ্যাঁ, এখানে আরো বেশ কিছু আছে, এটাও চায়নার, এটাও চায়নার, বেশ কিছু আছে। এটা হলো এটা আর কিছু দেখাই, অনেক ভিসা প্রতি মানে প্রতিনিয়তই কিছু না কিছু ভিসা আসছে থাকে প্রত্যেকের, মানে এখন তো কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, আর এখন একটা বড় সুযোগ হচ্ছে বললাম টার্কিতে, তুরস্কতে পড়তে যাচ্ছে, সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের সুযোগ পাশাপাশি, 1 লক্ষ টাকা অর্থাৎ পাশাপাশি 1 লক্ষ টাকা বেতন পাবে ইনশাল্লাহ। আর ইউরোপেও তো আপনি জানেন 1 থেকে 2 লাখ টাকা বেতন পাওয়া যাচ্ছে পড়তে পড়তেই, ওরা যখন শেষ হয়ে যাচ্ছে, যখন সেটেল হচ্ছে, তখন ওরা 3-4 লাখ টাকা ইনকাম করে মাসে, 3-4 লাখ টাকা মাসে। আমি তো মাঝে মাঝে বলি এই দেশে কয় টাকা ইনকাম করবে তুমি, ভালো জব করলে কয় টাকা পাবে তুমি, কত পাবে, 20,000 25,000 না 30,000? তোমার এই বয়সে কেউ 50,000 টাকা দিবে না, তোমাকে দিবে না কেউ। অর্থাৎ তোমাকে 50,000 পেতে গেলেও তোমাকে একটা বয়স হওয়া লাগবে, 40+ হলে তোমাকে দেখা যাবে 50,000 পাচ্ছে। অথচ ওখানে তো যে বয়স, যার বয়স 18-19, সেই পাচ্ছে 1.5 লাখ টাকা, সেই পাচ্ছে 1 লাখ টাকা, সেই পাচ্ছে 2 লাখ টাকা, এবং যখন সে ফুল টাইম কাজ করছে সে 4-5 লাখ টাকা ইনকাম করছে। একটা মানুষকে দেওয়া দরকার, আর বাকি সবাই ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং করে, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্সে থাকে, প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্স হয়। হোপ ইউ গট মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন আফসানা মিম, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুইটা মিলে 6.75 পেয়েছি, আমি কি এখন অনার্সে ভর্তি হতে পারবো?
0: আফসানা মিম, তোমার জন্য শুভকামনা। প্রথম কথা হচ্ছে তুমি পেয়েছো কম, কিন্তু দুইটা মিলে বলেছ, তুমি বলেছ যে দুইটা মিলে 6.7 সামথিং। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যে তুমি কিন্তু ইন্ডিভিজুয়াল বর্ণের কথা পেয়েছো, তো ইন্ডিভিজুয়ালি খুব গুরুত্বপূর্ণ যে এসএসসি তে কত পেয়েছো, এইচএসসি কত পেয়েছো। আর কমপক্ষে 2.5 পেলে, 2.5 পেলে আমার মনে হয় তুমি অনার্সের কথা বলছো, বিদেশের কথাই বলছো হয়তো। হ্যাঁ, তুমি বিদেশে যেয়ে পড়তে পারবে ইনশাল্লাহ, কারণ কম জিপিএ নিয়েই পড়া যায়, কম জিপিএ নিয়ে যেমন 2.5 পেলে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যায়, জাস্ট 2.5। আর যদি কেউ কোনো মতো পাশ করে, ধরেন আরো কম পেয়েছে, 2-এর নিচেও পেয়েছে, তাকে আমরা চায়নাতে উন্নত জায়গায় পড়ার সুযোগ দিচ্ছি, উন্নত জায়গায়, সেখান থেকে পড়ার পরে সে কিন্তু আবার আমেরিকায় ইউরোপে যেতে পারছে, কানাডা যেতে পারছে, এই সুযোগটা আছে। অনেকে ভাবে কি আমার জীবন শেষ, না, তুমি কত খারাপ স্কোর করেছো, তুমি পাস করেছো, ঠিক আছে, পাস না করলেও তো অনেক কিছু সম্ভব, পাস না করে তো অনেক কিছু পড়ছে। আমি তো অনেককে দেখিয়েছি, সবসময় বলি যে জীবনে শুধু লেখাপড়ার যে পাস ফেল এটি সবকিছু না, এর বাইরে অনেক কিছু আছে। আপনি অবাক হবেন, অনেকে কোনো লেখাপড়াই তো তেমন করেনি, জাস্ট কোনো মতো হয়তো কেউ

0: এসএসসি পাস করেছে, কেউ এসএসসি পাস করে, তারপরে তো সব সফল। আমি এই জন্য বলবো যে লেখাপড়া না করলে যে সব শেষ হয়ে গেল, আমি বলবো লেখাপড়া করলে ভালো হয়, কিন্তু না করলে তুমি শেষ না, তোমার জন্য কিছু আছে। লেখাপড়া করলে কি হয়, সহজ হয়ে যায়। লেখাপড়া করলে ইন্টারমিডিয়েট পাস করলে তাহলে ইউরোপে আমেরিকায় যাওয়া যাচ্ছে, কিন্তু এতে করেনি সে কি করবে? আপনি দেখেন এসএসসি পাস করে আছে অনেকে বসে আছে, সে জানেই না এসএসসি পরে ম্যাট্রিকের পরে চায়নাতে ডিপ্লোমা করা যায় এবং এখন চায়নাতে ইনকাম করা যাচ্ছে।
1: যারা আসলে লেখাপড়া করেননি, মানে করার হয়তো বা সুযোগ হয়নি, সেক্ষেত্রে তো মনে হয় কোন সুযোগ আপনার তরফ থেকে আসলে পাবেন তারা
0: অনেক, শুধু সুযোগ না অনেক সুযোগ। কয়েকদিন আগে এক মা আসছেন, ভদ্রমহিলা, উনি এসে বলছেন যে স্যার আমার বাচ্চাকে দুটা মানুষ করতে করতেই আমার আর লেখাপড়া করা হয়, বাট উনি ভালো ফ্যামিলির, বলছে যে ওনার ছেলে এখন বড় হয়ে বলছে যে মা তুমি যাও এটিএমস এ যাও, তুমি জিরো থেকে শুরু করো, জিরো থেকে শুরু করো, তোমার জীবনে যে লেখাপড়া হয়নি এই দুঃখ যেন তোমার না থাকে। সবসময় তোদের জন্য আমার লেখাপড়া হলো না, তোদের জন্য আমার কিছু হলো না, তোরা লেখাপড়া করলে আমি করতে পারলাম না, মানে আমার ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আর কি। তো হয় এরকম হয়, যেমন দেখেন সেটা মাত্র ক্লাস টেনে পড়ে, মাসিক আয় 5 লাখ টাকা, এটিএমস এ যতজন করেছে তার মধ্যে ছোট্ট, সবচেয়ে ছোট দেখতে পাচ্ছেন মনে হয় আমার পাশে একজন ভদ্রলোক মাঝখানে বাচ্চাটা।
1: জি,
0: তো এই ভদ্রলোক একদিন আসলেন, উনি বললেন স্যার আমার তো চাকরি চলে গেছে কি করবো, ফ্রিল্যান্সিং করেন, তার আগে ইংলিশ শেখেন। আমি বলার পরে উনি বললেন যে স্যার এই 50 পেরোনো বয়সে কি করবো, আসলে সম্ভব কিনা, আমি স্টার্ট তো করেন, শুরু তো করেন, শুরু করতে তো আমরা দেরি করি, জাস্ট মার্শাল্লাহ হয়ে গেল। উনি কিছুদিন পরে ওনার ছেলেকে নিয়ে আসছেন, আমি প্রথম ভাবি নেই যে ছেলেটা পারবে, এই ছেলে আজকে দেখেন সফল ফ্রিল্যান্সার। এই বাচ্চাটা প্রথমে বয়স খুব বেশি হবে
1: না, অনেক ছোট লাগছে, অনেক ছোট আসলে,
0: আসলে ছোট, ও হয়তো 8 থেকে 10 বা এরকম কিছু হবে বা 11 হবে। তো এই বয়সে দেখেন সে সফল ফ্রিল্যান্সার, ওর ছোট বোন, ওর ছোট বোনও কিন্তু ফ্রিল্যান্সার, ওর মাও ফ্রিল্যান্সার, একটা পরে সবাই করে উঠেছে। আপনি দেখেন জনকে লেখাপড়া জানেন, আপনি বলেন যে লেখাপড়া না জানলে কি আছে, দেখেন উনাকে দেখে কি খুব লেখাপড়া মনে হয় যে উনি খুব লেখাপড়া জানেন? উনি আসলে একজন রাজমিস্ত্রির যোগাল ছিলেন, রাজমিস্ত্রি, সেখান থেকে দেখেন আজকে সাদ্দাম হোসেন সফল ফ্রিল্যান্সার। তাও কোন টিভিতে সাক্ষাৎকার, আর টিভি আটবিতে সাক্ষাৎকার, লেখাপড়া তেমন করেনি, একেবারেই করেনি বললে চলে, ওনার হয়নি লেখাপড়া, তা শেষ হয়ে যাবে না, যার হয়নি তাকেও তো করতে হবে। অর্থাৎ আমি বলি যার শুধু এইটুকু যোগ্যতা আছে, দেখে দেখে সে ইংলিশ অক্ষর বোঝে, তারা তাকে করাচ্ছি। আর একটা কথা বলে রাখি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যারা কওমিতে পড়ে আপনারা জানেন যে হাফেজ হয়, আলেম হয়, তারা ইয়ে পড়ে একদম শুরু থেকে শুরু করে আর কি। তো মিজান থেকে শুরু করে, আস্তে আস্তে কাফিয়া করে, তারপরে সরেবেকা, মিশকাত, জালালাইন মিশকাত দাওরা করে, হায়াতুল উলিয়া পরীক্ষা দেয়, ইফতা করে, মুক্তি হয়। কিন্তু দেখবেন এটা কোনো ইচ্ছা, এটা কোনো টার্গেট হতে পারে? একজন আলেম হয়ে তার টার্গেট হচ্ছে যে আমি মসজিদে ইমামতি করবো, ওখান থেকে বেতন নিব, আর মাদ্রাসায় পড়াবো, সেখান থেকে ইনকাম করবো। আরে মসজিদের টাকা আসে কোথা থেকে? মসজিদের টাকা আসে কোথা থেকে? সবাই দান করে সেখান থেকে, সে দানের ভাগিদার তুমি কেন হবে? মাদ্রাসায় কোথা থেকে আসে? বেশিরভাগ দান থেকে আসে, জাকাত থেকে আসে, বিভিন্ন ফান্ড থেকে আসে, সেই দানের ভাগ তুমি কেন নেবে? তুমি কেন ভাবছো ওইটাই তোমার একমাত্র ক্যারিয়ার? এই যে ভাবতে পারছো না, ওটা তো খেদমতের জায়গা, ওটা খেদমত বিনা পয়সা আল্লাহর জন্য রেখে দাও, বিনিময় কেন নিচ্ছ তুমি? এটা বিনিময় কেন চিন্তা করছো যে আমাকে হাফেজ হয়ে আলেম হয়ে আমি ওখান থেকে বিনিময় নিয়ে হাদিয়ে নিয়ে চলবো? ঠিক আছে, তোমাদের এই টেনশন, এই এই ইচ্ছাটা, ইন্টেনশন নাই কেন যে আমিও অন্য সাধারণ মানুষের মতো আমি অন্যর কাছে হালাল ইনকাম করবো? তোমাদের জন্য বলছি তুমি ইংলিশ শিখো, ফ্রিল্যান্সিং করো, ওখানে বসে করো। আমি বেশ কিছু করার বলার পরে দেখলাম বেশ কিছু ইমাম সাহেব, তারা এখন আপনি যান মসজিদে, ইমাম সাহেবের জন্য আলাদা একটা ঘর থাকে, গুজরাট বলে বা কিছু বলে, তো সেখানে তারা থাকেন। ওখানে ইমাম সাহেব রাত 8:30 তার ইয়ে হয়, এশা নামাজ শেষ হয়, 9:15 বেজে যায়, উনি 9:00 ওখানে জয়েন করেন, 9:00 থেকে 10:30 পর্যন্ত অনলাইনে উনি এটিএমস এর কোর্স করেন। ইমাম সাহেব বলছেন আমাকে করতে হবে, আমাকে এই ইনকামে যেতে হবে, হালাল ইনকামে যেতে হবে। একজন ইমাম সাহেব উনি ঢাকার বাইরে থেকে আসলেন, বললেন স্যার আমার 3টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ মিলে, ওনার মা আছে, এই 6-7 জন মানুষের জন্য মাত্র 7,000 টাকা বেতন পাই ইমামতি করে, কিভাবে চলবো? বাংলাদেশে দেখবেন মানুষ খুব ভালো চলবে, আশেপাশে দেখবেন টাইলস কোনো মসজিদ, ভালো ইনকামও হচ্ছে, ভালো টাকাও ওখানে দান হয়, কিন্তু ইমাম সাহেব পেতে পারে না। এই জায়গাতে চলা যায়, মানে ছয়জন মানুষ আপনি বলেন 7,000 টাকা কেমন করে চলবে? উনি আমার কাছে আসছে, আজকে সেই ইমাম সাহেব, উনি এটিএম থেকে শিখছেন, জিরো থেকে, জিরো করলেন, ওয়ান করলেন, সম্ভবত টু করেছেন, এই পর্যন্ত করেছেন, এখন উনি ইংলিশের শিক্ষক এবং উনি এখন খেদমত করছেন বিনা পয়সায়, খেদমত করছেন, এখনো ইমামতি করেন, এখনো টাইম পেলে উনি যেটা করেন, যেমন অনেকে আমি বলি যে মাগরিব এসে এবং ফজর পড়ে, মাগরিব এসে এবং ফজর এটা হলো জেহরি কেরাত, অর্থাৎ জোরে জোরে পড়তে হয়, তো আর জোহর আর আছর হচ্ছে সেরি কেরাত, অর্থাৎ তারা আস্তে আস্তে নীরবে পড়ে, তো এই সময় তারা মজির সাহেব পড়ে আর বাকি তিন ওয়াক্ত উনি পড়ান। তাহলে কি হলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পুরো সময়টা তার কি হলো, রিজিকের ব্যবস্থা করতে পারছে, তার মানে এটা বিনা পয়সায় করছে। এবার এইভাবে অনেকেই আজকে তারা গড়ে উঠেছে, আপনি দেখেন, আপনি অবাক হবেন, আপনি বলতে পারেন যে এটা কি সম্ভব, ওরা কি এত বোঝে? হ্যাঁ, যে হাফেজ সাহেব হচ্ছে, যে আলেম হচ্ছে, তার তো অনেক পড়া, জেনারেল লাইনে কতটুকু পড়ে, জেনারেল লাইনে একজন যতটুকু পড়ে, এটা কিন্তু খুব সামান্য তাদের তুলনায়। তারা ভোর তিনটায় উঠে, ভোর তিনটা থেকে তারা শুরু করবে, এবং আমি বলেছি যে হাফেজ হতে পারে তার জন্য এগুলো কিছুই না। আমি কমিটির বলবো তোমরা এখান থেকে শুরু করো, তোমাদের জীবনে অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ। তুমি কেন লাখের উপর ইনকাম করবে না? তুমি কেন 5,000-7,000 টাকা ইনকাম করে তুমি সন্তুষ্ট হচ্ছ? হালাল ভাবে ইনকাম করো, তোমাকে তো একদিন হজ করতে হবে, তুমিও তো একদিন মসজিদ করবা, মাসজিদের মাদ্রাসা করবা, বানাবা ইনশাল্লাহ, এতে এতিমখানা বানাবা ইনশাল্লাহ, দাওয়া সেন্টার বানাবা ইনশাল্লাহ, তুমি করবে ইনশাল্লাহ। তোমার জন্য যেমন দেখেন, এই দেখেন একটা হাফেজ সাহেব, দেখেন
1: জি
0: ইন্টার পাস করেনি এখনো, পবিত্র কোন হাফেজ, মাসে ইনকাম 3,00,000 প্লাস করছে, তাই না? হাফেজ সাহেব অনেক ভালো ইনকাম করছে, আরো ভালো ইনকাম করছে, শুধু 3,00,000 না, একসময় তার বেতন ছিল মাত্র 7,000 টাকা, আজকে আজকে তো অনেক, অনেকে বিশ্বাস করে না যে কি বলে আমাকে, অনেকে বলে স্যার মেয়েরা কি পারে, মেয়েরা কেন পারবে না, মেয়েরা কেন পারবে না, একটা মুভি ছিল মেয়েরা মানুষ, তাই বলবো যে মেয়েরাও পারে সব, যেমন ঘরে বসেই পর্দায় থেকে দেখেন, আলহামদুলিল্লাহ দিন শেষে $2,000 আর্ন করছি, $2,000 বাংলাদেশ টাকা প্রায় 2,50,000 টাকা হয়। আপনি গ্রামের মেয়ে দেখেন, গ্রামের মেয়ে অনেকে বলে যে গ্রামের মেয়ে পারে না, এটা ভুল কথা, একেবারেই ভুল কথা, গ্রামের মেয়েরাও কেন পারবে না, তাদের তো সে একই রকম মেধা আছে, দেখেন সংসার সামনে মাসে 2,00,000 টাকা আয় করেন জোনাকি, জোনাকি নামটা কি শহরের নাম না গ্রামের নাম, করছে 2,00,000 টাকা, তো কম টাকা না
1: জি,
0: অর্থাৎ এমনকি খুব ভালো পর্দা, আপনি অবাক হবেন এরকম পর্দা খুব কম দেখা যায়, দেখতে পাচ্ছেন মনে হয় খুব ভালো, এটা খাস পর্দা মনে হয়, খাস পর্দা করে মাসে ইনকাম করছে 5-10,00,000 টাকা ঘরে বসে, অর্থাৎ এদেশে যেন কেউ বেশি বেকার না থাকে, এটা আমার একটা মোটো, আমার কথাগুলো যদি কেউ মেনে চলে সে তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, সে লেখাপড়া করলেও তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, না করলেও, অর্থাৎ করলে বেশি ভালো হয়, না করলেও তার জন্য সুযোগ আছে, জিরো থেকে শুরু করা যায়, হয়তো তার জন্য 3-6 মাস বেশি লাগবে, মানে যে লেখাপড়া করেছে আর যে করেনি, আপনি অবাক হবেন যে অনার্স পাস মাস্টার্স পাস, তার থেকে যে লেখাপড়া করেনি বা 5-6 মতো করেছে, এখানে শেখার ক্ষেত্রে তার দূরত্ব কত জানেন, সর্বোচ্চ 6 মাস, অর্থাৎ তাদের এমনিতে দূরত্ব কিন্তু প্রায় 20, একজন লেখাপড়া করেছে প্রায় 20 বছর, আরেকজন লেখাপড়া করেছে 3 বছর বা 4 বছর, তার লেখাপড়ার কিন্তু পার্থক্য এখানে প্রায় 17-18 বছর 20 বছর পার্থক্য, কিন্তু এখানে যখন এটিএম সে আসে এই দুইজনের মধ্যে পার্থক্য মাত্র 3-6 মাস, 6 মাসে সম্পূর্ণ, অর্থাৎ 6 মাস পরে ওই মাস্টার্স পাস করা একটা ছেলে যতটুকু ইংরেজি জানে তার সমান চলে আসে বা তার থেকে বেশি চলে আসে, বিশ্বাস করবেন কিনা এটা হচ্ছে বাস্তব, আমি করছি এটা আলহামদুলিল্লাহ।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, আমাদের অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল, কিন্তু হয়তো বা এখন সময়ের কারণে আর হচ্ছে না, ইনশাল্লাহ সামনে আমরা আরো আরো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, যেতে যেতে যদি স্যার কিছু বলতে চান।
0: যেতে যেতে বলবো শুধুমাত্র যারা এখন পরীক্ষা দিয়েছে এইবার তাদেরকে বলবো, HSC পরীক্ষা দিয়েছ, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ অথবা আলিম পরীক্ষা দিয়েছ, এই মুহূর্তে তোমাদের সারা পৃথিবীতে যাওয়ার সুযোগ, সারা পৃথিবীতে তোমার যাওয়ার সুযোগ, 100% স্কলারশিপ আছে কিছু জায়গায়, কিছু জায়গায় ফ্রি, যেটা বললাম যে অস্ট্রিয়াতে ফ্রি, টার্কিতে এখন মানে অল্প খরচে যাওয়া যাচ্ছে, এবং এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ডেনমার্কের মতো জায়গায় হচ্ছে, আপনার অবাক হবেন পাশাপাশি ইনকাম করা যাচ্ছে হালাল ভাবে, অর্থাৎ জাস্ট কিছু ইন্টারমিডিয়েট পাস করলেই তাদের এই সুযোগগুলো আছে, অথবা মাদ্রাসা থেকে অনেকে বলে যাওয়া যাবে, হ্যাঁ মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে যাওয়া যাচ্ছে, শুধু আইএলটিএস লাগবে, যে আইএলটিএস করাচ্ছে প্রায় 23 বছর ধরে। এখানে আইএলটিএস করানো হয় যারা দুর্বল লেভেল 1-2 করে আইএলটিএস করানো হয়, একবার না করে 10 বার পর্যন্ত সুযোগ দেয় একই খরচে। এরপর এখান থেকে ভিসা প্রসেস এবং এখান থেকেই বিদেশে যাওয়া পর্যন্ত সবকিছু, এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রাখছে রেখেছি যারা দূরে থেকে অনলাইনে করতে পছন্দ করে না, তাদের জন্য শুধু শুক্রবার করা যায় অথবা দূরে থেকে অনলাইন অফলাইন সবকিছু মিলে এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি যার নাম এটিএমস। ট্যাগলাইনটা সততার চাদর বোড়ানো, এই জায়গাটা তৈরি করেছে আস্থার জায়গা। আমার মতো আরো 10-20টা লোক যদি এই কাজটা করতো দেশে বেকার থাকতো না, দেশে কেউ প্রতারণার ফাঁদ পাততে পারতো না। আমি সবকিছু মিলে বলবো, আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন, যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতেই, আর যারা কল করতে চান ইচ্ছা মতো আগামী 1 ঘন্টা কল করুন। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি যা আমার সাথে আছে দীর্ঘ প্রায় 21 বছর, ব্যক্তিগত নাম্বারটা প্রথম নাম্বার এটাই একটাই নাম্বার দিচ্ছি 01-712-80-81-93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন 01-712-80-81-93। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যান খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন ইউটিউবে, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করে ভিসাগুলো ভিসা সম্পর্কে তথ্য নিন, IELTS করানোর তথ্য নিন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিংয়ের তথ্য নিন এবং জীবনটাই গড়ে তুলুন। আমি বারবার বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে করুন, না থাকলেও শুরু করুন, আর জীবনে একবার হলে বসে দেখা করুন, সেটা ধরুন কালকে হয় পরশু না হয়, দেরি করা যাবে না। আর লাস্ট বাট নট লিস্ট, যদি যার যার ধর্ম তার তার কাছে যে ধর্মেরই হোক, যদি দুনিয়াতে সফল হতে চায় সেজন্য দিন শুরুর আগে দিন শুরু করে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নামাজ একটা আশ্চর্যজনক ইবাদত যা মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দেয়। শেষে বলবো কিছু আমল প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়ুন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। একটা আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজর নামাজের পরে সূরা বাকারার শেষে দোয়াত, এবং শেষে মানে রাতেও সূরা বাকারার শেষে দোয়াত আপনারা অবশ্যই পড়বেন, রাতে সূরা মূল পাঠ না করে ঘুমাবেন না, যে অবস্থায় থাকুন কখনো আপনারা অখুশি হবেন না আল্লাহর পরে, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, দেখবেন আপনার আগের থেকে ভালো যাচ্ছে। প্রতিদিন কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার দুরূদ ইব্রাহিম পড়ুন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ উঠিয়ে নেবেন। আজকে এই প্রোগ্রাম আমাকে সুযোগ দেওয়ার জন্য, একটা সরাসরি প্রোগ্রাম করতে পারে ভালো লাগে, আপনারা যারা এখন দেখলেন শুনলেন একটু শেয়ার করে দেন, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাযাকাল্লাহ খায়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আমিও বিদায় নিচ্ছি, আবারও কথা হবে সকল বন্ধুদের সঙ্গে, এবং এটিএম ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যে এপিসোডগুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের ঢাকা FM 90.4 এর পেজেও পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন আলোচনাগুলো, যেটা আপনার জন্য আসলে অনেক বেশি পরিমাণ উপকার, আপনি উপকৃত হবেন। তো আজকের মতো সিফাত বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
7: আচ্ছা,
6: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
7: এই কথা তো চলো এখনই।
6: কিভাবে?
7: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
8: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। 90.4.

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4. উফ, শান্তি নাই রে।
1: আছে
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
0: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান সুরে সুরে।
2: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: এরকম হয়েছে যে ওইখানে একটা লাশ পড়ে আছে, তখন আপনার এলাকাবাসী তো খুব ক্ষুব্ধ হয়ে যায়, হ্যাঁ যে গিয়ে তো দেখি, হইতেও পারে ওই সন্ন্যাসী যেহেতু তার এরকম একটা রেওয়াজ আছে যে সে মানুষের লাশ টাশ দিয়ে কি সাধনা টাধনা করে, সব সাধনা নাকি যেন করে, সো এরকম কিছু করলো কিনা। এখন বুঝতেই পারছেন যে এক মায়ের এক সন্তান, মানুষ খুব ক্ষিপ্ত হয়ে যায়। তো তখন আবার পুলিশও খবর পায় যে এই সন্ন্যাসী তো এরকম একটা ঘটনা হয়েছে, তো যখন গিয়ে দেখে যে আসলে এই লাশটা ওই ছেলেটার, তখন সন্ন্যাসীকে প্রশ্ন করে যে আপনি এই লাশ আপনার এখানে কিভাবে আসলেন। তো আগেই বলছিলাম যে সন্ন্যাসী উত্তর দেওয়া কম পছন্দ করতেন, ইভেন পুলিশ গেছে গ্রামবাসী গেছে তাকে মারতে পারে তার কোনো ভ্রুক্ষেপ নাই, সে তার মতো খুব স্বাভাবিকভাবে আছে, একটা লাশ যে তার বাড়ির সামনে সে এটা নিয়েও কোনো দুশ্চিন্তিত না। সে শুধু এটুকু বলেছিল যে এটা ওকে আমি মারিনি।
1: জালটা হাসান ধীরে ধীরে তুললো এবং মামুনকে আসলে পানির নিচে ঘোলা পানি, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মধ্যে একটু বুঝতে পারছে ভেতরে পানির নিচে নাকি একদম হচ্ছে আলোক রশ্মির মতো একটা দেখা যাচ্ছে, কিন্তু মামুন উঠছে না। অনেকক্ষণ পরে মামুন উঠেছে ওই জায়গাতে না, কর্নারের দিকে মামুন উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তখন মামুনকে দেখা গেল। হাসান তো চিৎলাচ্ছে, যে চিৎকার করে বলছে ভাই ভাই কি হয়েছে, আপনি ওই দিকে গেলেন কিভাবে, হয়ে তুই আমার বাচ্চা।
2: কে?
1: হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল অমানিশা, আজকে অমানিশার 28তম পর্ব। আজকে আমার সাথে বরাবরের মতো শফি আমার সাথে আছে, এবং শুরুতেই একটা কথা একটু বলতে খুব ইচ্ছে করছে যে এখন পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন বা যুক্ত হবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সাথে আপনাদের যে সম্পৃক্ততা সেটা আমাদেরকে মুগ্ধ করে। তো আজকে অমানিশার দেখতে দেখতে আপনাদের হাত ধরে আবারও মানে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা আবারও আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। তার কারণ হচ্ছে আপনারাই আমাদের সবকিছু, আপনারা আমাদের সবসময় আমাদের উইশ করতে পছন্দ করেন, আপনারা দেখেন শোনেন, সবকিছু মিলিয়েই আপনাদেরকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো অমানিশা মানেই হচ্ছে কিছু অলৌকিক ঘটনা বা অন্ধকারে ঘটে যাওয়া কিছু ব্যাপার থাকে বা প্যারানর্মাল কিছু বিষয় নিয়েই আমরা আসলে গল্প স্বল্প করি, বিশেষ করে অনেকেই যাদেরকে বা যেটাকে ভূত বলেন, আমরা সেটাকে শুধু ভূতের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আসলে ভূতের অন্তরালে অনেক কিছু কেই আমরা হচ্ছে ভূত বলে জানি বা বলতে চাই, দিন শেষে আর কি ভূত। তো ভূতের ভেতরে আরো কত কি থাকে সেই গল্পগুলো আমাদেরকে নাড়া দিয়ে যায় বা আমাদের শিহরিত করে, সেই সব অলৌকিক ঘটনা নিয়েই অমানিশার আমাদের যত সব আয়োজন। তো শফি কেমন আছেন?
0: এই তো ভালো আছি রনি ভাই, আশা করছি আপনিও ভালো আছেন।
1: আমি ভালো আছি। আর গত পর্বের কথা যদি একটু বলি যে আমাদের ডক্টর সাবরিনা এসেছিলেন আমাদের স্টুডিওতে এবং তার যে বর্ণনা শুনেছিলাম জেলখানা নিয়ে, যে জেলখানাতে অনেক অপমৃত্যু হতে পারে বা অসুস্থ হয়ে কেউ মারা যাচ্ছে বা হয়তো ফাঁসির মঞ্চে ফাঁসি হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে উনি বিস্তর একটা আলোচনা করেছেন। সেটা আপনি বলেছিলেন যে গত পর্বে আপনিও বলেছিলেন যে রনি ভাই এই বিষয়কে ঘিরে বা এটাকে ধরে ধরে আমরা আর একটু এগিয়ে যেতে চাচ্ছি, কোন একটা ঘটনা আপনি বলতে চাচ্ছিলেন।
0: আমি খুব বেশি সময় না নিয়ে আসলে ঘটনাই যাব, কিন্তু তার আগে বলতে চাই যেটা কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে খুব প্রশ্নবিদ্ধ। যেমন আমি যদি আপনাকে হসপিটালের কথা বলি, আপনি যদি প্রচলিত ঘটনায় যাচ্ছে, আমি আসলে যদি ব্যাখ্যার ক্ষেত্রে বলেন সেটা সব ঘটনা আসলে ব্যাখ্যার প্রয়োজন হয় না, হ্যাঁ বা আমি সবকিছু তো প্রমাণযোগ্য না বা প্রমাণের প্রয়োজনও নেই, এন্টারটেইন হিসেবে নিলেই হয়। যাই হোক, আমি বলি যেমন রেলওয়ে স্টেশন, হসপিটাল, জেল, মর্গ, এই জায়গাগুলোতে একটু ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি কিন্তু আপনি শুনতে পাবেন সব জায়গায়। যেমন আমরা জেলখানার ডক্টর সাবরিনার একটা এক্সপিরিয়েন্স আমরা শুনেছিলাম গত এপিসোডে। জেলখানা নিয়ে আমার আরো কিছু স্টাডি আছে, কিন্তু আমি শুরুটা যাকে দিয়ে করতে চাই তাকে আমাদের দর্শকরাও অনেকেই চিনবেন, হিজ আ মোস্ট পপুলার গ্যাংস্টার ইন দ্য ওয়ার্ল্ড, শুধু বাংলাদেশ বা একটা শহর না, তিনি পুরো বিশ্বে খুবই জনপ্রিয় বলবো না মানে পরিচিত, খুবই রিনাউন একজন গ্যাংস্টার, যিনি যাকে অপরাধ জগতের সম্রাট হিসেবে বলা হতো, তার নাম হচ্ছে অ্যাল কাপন। অ্যাল কাপন কে নিয়ে মুভিও করা হয়েছে আপনার। আমরা যদি বলি যে ইস্টার্ন নিউ ইয়র্কের যে ইস্টার্ন এরিয়াটা আছে, সো সেই ইস্টার্নে আর কি তার গ্যাং বিস্তৃত হয়, তার অপরাধ সাম্রাজ্য গড়ে ওঠে। অ্যাল কাপন জীবনে প্রচুর অপরাধ করেছেন এবং থাকে না গ্যাংস্টাররা যেটা করে আর কি, কিন্তু সে পুলিশের ধোয়াছোয়ার বাইরেও ছিল। বাট উনিশ শতকের একটা সময়ে তিনি গ্রেফতার হন, এটার একটা কারণও আছে। তিনি একটা ম্যাসাকার করেছিলেন, যেহেতু বললাম যে অ্যাল কাপন হি ডোন্ট কেয়ার এনিওয়ান, সে কাউকে ভয় পেত না এবং সে কোনো অপারেশন চালাতেও ভয় পেত না। সো তার এলাকায়, মানে সে যে এলাকায় নেতৃত্ব দিত আর কি, ওখানে অন্য একটা গ্যাংয়ের একটু প্রভাব বিস্তার শুরু হয়।
1: ওকে,
0: এই খবর শোনার পর তার তো মাথা নষ্ট যে আমার সাম্রাজ্যে অন্য কেউ আসবে, এটা তো আমি হতে দিব না। সো ওই বিপরীত যে গ্যাং ছিল, ওই গ্যাংয়ের দশজন সিনিয়র লিডারকে সে খুব কৌশলে ডেকে আনে, অন্য মেম্বারদের দিয়ে টাকায় আনে আর কি, যে তোমরা আসো, তোমাদের সঙ্গে কথা আছে, তোমাদেরকে কিছু এরিয়া দিতে চাই আমরা ভাগ করে। সো ওরা আসার পর অ্যাল কাপন তার নেতৃত্বে একটা ম্যাসাকার চালিয়ে সবাইকে শুট করে মেরে ফেলে ওখানে। এবং ওই ঘটনার পর আরো দশজন গ্যাংস্টার যখন মার্ডার হয়, তখন অন্যান্য গ্যাংস্টাররা ভয়ে অ্যাল কাপন সম্পর্কে যত ইনফরমেশন তাদের কাছে ছিল, তারা তখন পুলিশকে হ্যান্ড ওভার করে যে যে ওকে তো গ্রেফতার করা উচিত, এবং কয়েকজন আত্মসমর্পণ করে, কয়েকজন গ্যাংস্টার ভয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে যাতে তাদের প্রাণ সংশয় না হয়। তো অ্যাল কাপন গ্রেফতার হয়, তাকে সেই ইস্টার্ন যে জেল ছিল সেখানেই রাখা হয়, ইস্টার্নের যে আপনার যে জেলটা খুব আলোচিত বিশ্বজুড়ে, সেখানেই তাকে রাখা হয়েছিল। সো ওখানে গিয়ে যেটা সে লক্ষ্য করে, প্রথম দুই তিন দিন সে জাস্ট তার খালি মনে হতো যে চারপাশে কেউ একজন আছে। প্রথমেই বলে নি, আপনারা জানেন যে গ্যাংস্টার বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যুক্ত, যাদের এই ব্যাপারগুলো কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, যারা মানুষ মেরে অভ্যস্ত, যে অস্ত্র চালিয়ে অভ্যস্ত, সে তো কোনো কিছুকে ভয় পায় না। ইভেন পুলিশ যখন তাকে একটা একটা মিউচুয়াল ইয়েতে রেখেছিল আর কি, মানে কয়েকজনকে মিলে একটা রুমের মধ্যে রেখেছিল কারাগারে, সো অ্যাল কাপন বলেন যে এটা ওর অনেক টাকা ছিল আর কি, হি ইজ ভেরি রিচ, যেহেতু গ্যাংস্টার, সে বলছিল যে আমাকে আলাদা রুম দেওয়া হোক এবং আমার যা যা সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো যেন যে জেলে প্রোভাইড করা হয়। সো তাকে আলাদা তখন রুমে সরিয়ে নেওয়া হয় এবং তাকে খাওয়া দাওয়া সব ভালোই দেওয়া হচ্ছিল। কিন্তু অ্যাল কাপন দেখে যে সে কিছু হুইসপার শুনতে পায় চারপাশে, সে জেলারকে ডাকে, ডেকে বলে, সে খুব এডুকেটেডও ছিল, গ্যাংস্টার আবার এডুকেটেডও ছিল, সো সে জেলারকেও বলে যে কি ব্যাপার আপনাদের জেলে এরকম, কে এরকম, মানে কার যেন গুঞ্জন ভেসে আসে কানে, আমার ঘুম হয় না। বাট তিন চার দিন পর থেকে যেটা হয়, অ্যাল কাপন এক রাতে ঘুম থেকে উঠে খুব জোরে চিল্লাচিল্লি শুরু করে, তো জেলার আসে, জেলারকে সে জানায় যে ওই যে যে আটজনকে, নয় থেকে দশ জনকে সে মেরে ফেলছিল তার বিপরীত গ্যাং এর, তাদের থেকে একজন নাকি জেলে জেলে আইসা তাকে তার ঘুম ভাঙাইছে, এবং সে তার যেভাবে তাকে গুলি করে ফেলে রাখা হয়েছিল ঠিক সেইভাবেই তার কপালে রক্ত লেগে আছে, সে আসছে অ্যাল কাপনের সঙ্গে দেখা করতে চায়। তো জেলার তো বলে যে এটা আপনি কি বলছেন, আপনার তো কোনো অন্য সমস্যা হয়েছে, এটা তো পসিবল না। তো তখন সে জেলারকে রিকোয়েস্ট করে যে আপনি এখানে দু একজন গার্ড দেন আমাকে, তো জেলের বাইরে দুজন গার্ডও মোতায়েন করা হয়। কিন্তু অ্যাল কাপন যখনই ঘুমায়, মানে সে এমন একটা অবস্থা হলো যে সে ঘুমাতে ভয় পাচ্ছে, কিন্তু সে যখনই ঘুমাচ্ছে দশ পনেরো মিনিট পরেই সে জেগে উঠছে যে অ্যাল কাপন বলছে যে আমাকে তো মারতে আসছে, আমাকে তো মেরে ফেলবে। এই জিনিসটা বছর খানেক টানা হচ্ছিল, অ্যাল কাপনকে মেন্টাল হসপিটালেও নেওয়া হয়, অনেকে ভাবে যে তার মানসিক সমস্যা, কিন্তু যিনি ডক্টর ছিলেন তিনি বললেন যে তাকে কাউন্সিলিং করানোর পর বললেন যে উনি সব দিক থেকে হি ইজ ভেরি ফিট এবং তার কোনো মেন্টাল প্রবলেম আমরা ওইভাবে দেখছি না বা আমাদের কাউন্সিলিং থেকে ধরা পড়ছে না। আলটিমেটলি যেটা হয়, দুই তিন বছরের পর অ্যাল কাপেন মারা যায়। কিন্তু মৃত্যুর আগে তার এই সমস্যাটা হচ্ছিলই। সে ওই
1: আপনি বললেন যে কে যেন মারতে আসছে এরকম সে ফিল।
0: হ্যাঁ, সবসময় কে বলতো সেই ক্যারেক্টারটা। সে দশ জনকে মেরেছিল, তো সেখান থেকে একজন যার নামটা আমার মনে পড়ছে না, এবং সে যেভাবে তাদেরকে গুলি করেছিল কপালে রক্ত লেগে আছে ওইভাবেই সে দেখতে পেত।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: অ্যাল কাপেনের মৃত্যুর পর ওখানে জেলে আরো কয়েদি যারা আছে, এই জেলে যাদেরকে রাখা হতো এদের ম্যাক্সিমামই এই অভিযোগটা করত যে এখানে তো একজন আসে যার কপালে রক্ত লেগে আছে, এবং যাকে মেরেছিল সেও কিন্তু খুব রিনাউন গ্যাংস্টার, তাকেও মানুষজন চিনত। তো বলতো ওই গ্যাংস্টারের নাম বলতো যে আমরা ঘুমাইলে দেখি ও আসতেছে। তো এই সমস্যাটা এমন একটা পর্যায়ে যায় যে ওই ইস্টার্নের যে সেলটা ছিল আর কি, জেলখানা, সেটা বন্ধ করতে বাধ্য হয় তখন ইউএস গভর্নমেন্ট, এবং তারা ডিসিশন নেয় যে আমরা নতুন কোথাও কয়েদিদেরকে সরিয়ে নিব। যেহেতু এখানে একজনের হলে, দুজনের হলে, তিনজনের হলে পর্যন্ত বোঝা যেত যে আচ্ছা ইটস ওকে, ভুল হতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি এটা হয়ে যাচ্ছে। তো তখন তারা অ্যাল কাপেনকে সরিয়ে আনে, এবং নিউ ইয়র্কে যত ম্যাগাজিন আছে গ্যাংস্টারদের নিয়ে, যত ক্রাইম ম্যাগাজিন আছে, তারা সবাই এই জেলের এই স্টোরিটাকে ফিচার্স করে। এই জেলটা এখনো আছে কিন্তু পরিত্যক্ত অবস্থায়, ওখানে কেউ যায় না, কেউ যায়ও না ওখানে, এবং মানে সে একই ভাবে পড়ে আছে আর কি। সো অ্যাল কাপেনের এই ঘটনাটা পুরো বিশ্বব্যাপী মানুষ এখনো স্টাডি করে যে এটা এটা কিভাবে সম্ভব একজন গ্যাংস্টার মানুষ। সো আমরা যে বিষয়টা বলছিলাম যে জেলখানায় এই ধরনের ঘটনা তো আসলে নতুন না, এটা হোল ওয়ার্ল্ডে চলে আসছে।
1: আপনি খেয়াল করেছেন কিনা, গত এপিসোডে আমিও বলেছিলাম যে কাশিম চাচার কথা বলেছে।
0: হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে।
1: একটা বাচ্চা নিয়ে সে জেলখানায় ছিল এবং বাচ্চাটা অপরাধী ছিল না। আমাদের দেশে যেটা করা হয় যে বাচ্চাদেরকে কিন্তু সহজে গ্রেপ্তার করা হয় না, একদম শিশু বয়স 5 থেকে 12, 11, 12 এরকম আর কি। তো ওই যে যেটা বলছিলাম যে যে বাচ্চাটাকে বিনা অপরাধে কয়েকটা মাস তাকে জেলখানে রাখা হলো, এবং বাচ্চাটা যাবার পরে তার যে সাথে যারা কয়েদি ছিল তারা দেখতো যে বাথরুমের দরজার সামনে সে বাচ্চাটা অদৃশ্যের মতো দাঁড়িয়ে।
0: হ্যাঁ, মানে এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু ঘটে রনি ভাই। আমি আরেকটা স্টোরিতে আসলে যাব, যেহেতু জেলখানা আমার মনে হয় বলা উচিত, আপনি যেহেতু বললেন, মানে জেলখানা না একটা রহস্যময় জায়গা আসলে। 1957-58 সালের দিকের কথা, তখন সবে মাত্র ভারত পাকিস্তান ভাগ হয়েছে, মানে কিছু দুইটা দেশ ডিপার্ট হয়েছে আর কি। আগে তো সবটাই ইয়ে ছিল, পাকিস্তান আর ভারত, তখন ডিভাইড হয়েছে। ওই সময় ভারতের সম্ভবত কুচবিহার যে অঞ্চল আছে,
1: কুচবিহার,
0: সেখানে একজন সন্ন্যাসী টাইপ লোক ছিলেন আর কি, যিনি নিজের মতো করে কিছু সাধনা করতেন আর কি। এখন উনার নামে কিছু ব্যাড রেকর্ড এলাকায় ছড়িয়ে পড়ে যে উনি সাধনা টাধনা করেন, এমনকি মানুষের মৃতদেহ নাকি ওনার সাধনায় কাজে লাগে, তো এরকম একটা কথা রটে যায়। কিন্তু সেই মানে সাধক যার কথা বলছি, যে সন্ন্যাসীর কথা বলছি, উনি বেশি একটা কথা বলা পছন্দ করতেন না। মানুষ যেত, 20টা কথা বললে উনি একটা রিপ্লাই দিতেন, মানে একটু নীরব নিস্তব্ধ থাকতে পছন্দ করতেন আর কি। একবার যেটা হলো, কুচবিহারের একটা গ্রামে একটা ছেলেকে প্রায় 7-8 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা কিশোর ছেলে, এক মায়ের একটাই সন্তান, এক ছেলে আর কি। আমরা হয় না যে বাবা মায়ের একটাই সন্তান, খুঁজে তাকে পাওয়া যাচ্ছিল না। তো 7-8 দিন চলে যায়, পাওয়া যায় না, পাওয়া যায় না। সো একটা সময় যেটা হয়, মানে অবস্থা খুবই খারাপ এলাকায়, তাকে খোঁজা হচ্ছে, তাকে পাচ্ছে না, প্রায় 7-8 দিন চলে যায়। 8-9 দিন পর কেউ একজন আবিষ্কার করে, সে যে সন্ন্যাসী, সে একটা কুঁড়ে ঘরে থাকতো, একটা গাছের নিচে বা শ্মশানের পাশে সম্ভবত। ওইদিকে মানুষ একটু কম যেত, প্রথমেই বলেছি যে উনি যেহেতু কথাবার্তা কম বলতেন, জনসম্মুখে একটু কম থাকতে চাইতেন। ওখানে কেউ একজন গিয়েছিল, গিয়ে একটা 7-8 দিনের পুরনো লাশ পড়ে থাকতে দেখে, বেশ দুর্গন্ধ, মানে একটা যা ইচ্ছে তা অবস্থা। কিন্তু সাধক ওখানে আছে, সেই সন্ন্যাসীও ওখানে আছে, লাশটাও পড়ে আছে। তো সে তখন রিলেট করে যে এই গ্রামেও তো একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাত আট দিন হলো, লাশটারও বেশ বাজে অবস্থা। তো তখন সে এসে গ্রামের মানুষজনকে বলে যে এরকম একটা ঘটনা, ব্যাপারটা এরকম হয়েছে যে ওইখানে একটা লাশ পড়ে আছে। তখন আপনার এলাকাবাসী তো খুব ক্ষুব্ধ হয়ে যায়, হ্যাঁ যে গিয়ে তো দেখি, হইতেও পারে ওই সন্ন্যাসী যেহেতু তার এরকম একটা রেয়াজ আছে যে সে মানুষের লাশ টাশ দিয়ে কি সাধনা টাধনা করে, সব সাধনা নাকি যেন করে, সো এরকম কিছু করলো কিনা। এখন বুঝতেই পারছেন যে এক মায়ের এক সন্তান, মানুষ খুব ক্ষিপ্ত হয়ে যায়। তো তখন আবার পুলিশও খবর পায় যে এই সন্ন্যাসী তো এরকম একটা ঘটনা হয়েছে, যেটা বললাম যে তখন তখন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তখনও হয় নাই, বলা যায় যে বাংলাদেশও তখন ভারত বাংলাদেশের মধ্যেই পড়ে। সো তখন এই পুলিশের একটা কয়েকটা, তখন তো পুলিশ অত শক্তিশালী ছিল না, কয়েকজন পুলিশও যায়, গ্রামবাসীও যায়। তো যখন গিয়ে দেখে যে আসলে এই লাশটা ওই ছেলেটার, তখন সন্ন্যাসীকে প্রশ্ন করে যে আপনি এই লাশ আপনার এখানে কিভাবে আসলো। তো আগেই বলছিলাম যে সন্ন্যাসী উত্তর দেওয়া কম পছন্দ করতেন, ইভেন পুলিশ গেছে গ্রামবাসী গেছে তাকে মারতে পারে, তার কোনো ভ্রুক্ষেপ নাই, সে তার মতো খুব স্বাভাবিক ভাবে আছে, একটা লাশ যে তার বাড়ির সামনে সে এটা নিয়েও কোনো দুশ্চিন্তিত না। সে শুধু এটুকু বলেছিল যে এটা ওকে আমি মারিনি। সবাই বলছিল আপনি মারেননি তাহলে লাশ এখানে আসলো কিভাবে, সে সেটার কোনো উত্তর দেয়নি, দেওয়ার প্রয়োজনও মনে করে। পুলিশ যেটা করে, পুলিশ তাকে ধরে তখন থানায় নিয়ে আসে। থানা বলতে তখন থানাতেই আর কি জেলের সিস্টেম ছিল।
1: হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এখানে তাহলে একটু ইনফরমেশন দিতে পারি, আমি বেশ কয়েকটা থানায় ঘুরেছি। থানাতে প্রত্যেকটা থানাতেই দেখবেন যে সাময়িকভাবে
0: রাখার জন্য কিছু জেল থাকে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থানাতে একটা দুটো রুম রুমে,
0: এবং এক সময় তো আইন আদালত আজকের মতো ছিল না, তখন এই জেলগুলাই মানে পার্মানেন্ট জেল হিসেবে ইউজ হতো। তো ওখানে ওই সাধুকে রাখা হয়, সন্ন্যাসীকে। তো গ্রামবাসীর তো একটা তীব্র ক্ষোভ আছে, এখন পুলিশ ওকে ছেড়ে দিলে ওকে মেরে ফেলবে। এখন একটা কথাই, পুলিশ যতবার ওই সন্ন্যাসীর কাছে যেত, সেই সন্ন্যাসী একটা কথাই বলতো যে আমি এই খুন করি নাই।
1: ওকে,
0: আর তিনি প্রত্যেক দিন রাতে বসে বসে যেন কি মন্ত্রতন্ত্র পড়তেন। তো পুলিশ যারা রাতে পাহারায় থাকতো তারাও একটু ভয় পেত যে লোকটা কি করছে না করছে, অদ্ভুত অ্যাক্টিভিটিস। আর দেয়ালে কিছু একটা ছবি আঁকত উনি, হাতে হাতেই একটা ছোট নুড়ি দিয়ে উনি কি একটা যেন দেয়ালে স্ক্র্যাচ ঘেসে ঘেসে একটা ছবি আঁকতেন। কি ছবি আঁকছে কেউ বুঝতে পারত না, বাট উনি আঁকতে থাকতেন। আর ওনার কাছে কেউ গেলে যদি খাবার টাবার দিত, উনি শুধু একটাই কথা বলতেন, ঠিক মতো খাওয়া দাওয়া করতেন না, একটু একটু খেতেন, খাবার ওর ফেলে দিতেন, আর বলতেন যে এই খুনটা আমি করিনি। এরকম চলতে চলতে প্রায় 15-20 দিনের মাথায় সেই সন্ন্যাসী মারা গেল। সন্ন্যাসীও মারা গেল, কিন্তু সন্ন্যাসী মরার আগে একটাই শুধু একটাই কথা বলতো যে খুনটা আমি করিনি, ওকে আমি মারিনি। আর দেয়ালে উনি ছবিগুলো অদ্ভুত কি ছবি আঁকি বুকি করে কি যেন এঁকে গিয়েছিলেন। এরপর যেটা হয়, এই এখান থেকে ঘটনা শুরু। এরপর আমি প্রথমে এখানে হিস্ট্রিটা বলে নিলাম, ঘটনাটা কিভাবে পরে জনশ্রুতি হলো সেটা বলছি আপনার। এরপর ঘটনাটা তো 1958 দিকে আর কি, বা 1950-60 দশকে। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক 2 বছর আগে আর কি, তখন যেহেতু ভারত বাংলাদেশ অত একটা ডিপার্টেড ছিল না, কুচবিহারে ঢাকার একজন লোক বেড়াতে যায়, তার আত্মীয় ছিল আর কি কুচবিহারে। সো তখন সে কিছু
1: মানে বাংলাদেশ থেকে,
0: হ্যাঁ সে কুচবিহার যায় আর
1: কুচবিহার যায়।
0: সো ও কোনো একটা ভুল করে, কি ভুল সেটা এখন আসলে মনেও করতে পারছি না, কোনো একটা ভুল করে। তো ওকে সাময়িকভাবে ওই জেলে নিয়ে রাখে পুলিশ, কুচবিহার পুলিশ। তো ওকে পানিশমেন্টের জন্য রাখে আর কি ওখানে, ও 1 মাসের মতো ছিল। ও যেটা দেখতো, ও ঘুমে না, ও যখন শুয়ে থাকতো অনেক রাতে চোখ খোলা, হয়তো শুয়ে একটা কিছু ভাবছে, ও দেখতো যে ওর রুমে একটা বৃদ্ধ লোক ওই সন্ন্যাসীটাই হাঁটাচড়া করছে আর দেয়ালে ছবি আসছে। তো ও তো ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতো যে কি ব্যাপারে এটা, এটা কি হচ্ছে এখানে, কে ছবি আঁকছে। এইরকম জেলাররা আসতো, জেলাররা এসে আবার কিছু বলতো না, বলতো কই কেউ নাই তো। তো ওনার কন্টিনিউয়াসলি এটা হওয়ার পর ওই লোকটা খুবই ভয় পেত আর কি। সব মিলিয়ে ওনার 30 দিনের মতো হয়তো ওখানে থাকতে হয়েছিল। 10-15 দিন পর উনি হাতে পায়ে ধরে জেলারকে বলে যে আমাকে অন্য একটা রুম দিয়ে দেন, 10-12 জনের সাথে হলেও সমস্যা নেই, কিন্তু এই রুমে থাকা যাবে না, আমি তো মরে যাবো এই রুমে থাকলে ভয়ে। তো ওকে সরায় দেয়া হয়। তো একাত্তরের মুক্তিযুদ্ধের পর ততদিনে সেই লোকটা ছাড়াও হয়ে যায়, সে 30 দিনের মতো জেলে থেকে সে আবার আত্মীয়র বাড়িতে থেকে থেকে বাংলাদেশে চলে আসে। তো 71-এর মুক্তিযুদ্ধের পর কুচবিহার থেকে তার একজন আত্মীয় আবার বাংলাদেশে আসে, যেও কুচবিহার পুলিশেই কাজ করত। তো তখন উনি জানতে চায় যে আমি তো যখন জেলে ছিলাম এরকম একটা কাস্টাডিতে আমি ছিলাম কিছুদিন, তো ওই রুমটায় আমি এটার কারণ এখনো খুঁজে পাইনি কেন এই ধরনের ঘটনাগুলো ঘটত। তখন তিনি ব্যাপারটা খুলে বললেন, ওই সাধু যে মারা গেল এরপর থেকে ওই জেলে যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকেই ওখানে ওই সাধুকে দেখত রাতে, ওই সাধু কিছু একটা মন্ত্র পড়ছে, সাধু হাঁটাচলা করছে, মানে ওই সন্ন্যাসী। আর ওই সাধু যে কিছু ছবি এঁকে গিয়েছিল দেয়ালে, ওইটা মোছার জন্য 4-5 বার রং করা হয়েছে ওখানে, কালার গ্রেড করা হয়েছে, কিন্তু ওই ছবি মোছে না। আর তার কালার করে যায় রং মিস্ত্রিরা এসে, কিছুদিন পরে দেখা যায় রং রঙের জায়গায় আছে, বাট দৃশ্যগুলো আবার ফুটে উঠেছে দেয়ালে, তো ওই দৃশ্যগুলো মোছে না,
1: মানে ওগুলো আর কি ঢাকার
0: ঢাকছে না। এবং এই ছবিগুলা দেখে মানুষজন ভয় পায়, যারা ওখানে থাকে ভয় পায়। তো এইটা কন্টিনিউয়াসলি চলছিল, এবং 1971 সালের পর যখন তার আত্মীয় আসে আর কি, সে যখন খোঁজ নেয় তখন পর্যন্ত সে বলে যে ওই কারাগারটায় এখনো আমরা চেষ্টা করি যে কাউকে না রাখতে, কারণ যেহেতু এটা ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তো আমরা চেষ্টা করি যে সেফ রাখতে, কোনো কয়েদেরই যেন ওখানে থাকতে না হয়। তো এই জিনিসগুলোই আমরা আসলে লক্ষ্য করেছি। জেলের ব্যাপার যে আপনি বলছেন, মানে জেল এমন একটা জায়গা, সব জেল যে তা তো না,
1: এখানে আমি আরেকটু যুক্ত করি, সেটা হচ্ছে জেলখানা মানেই এরকম হচ্ছে, তার কারণটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে যত নেগেটিভিটি এই জেলখানায়,
0: হ্যাঁ হ্যাঁ,
1: সেটা জেলখানে যারা থাকে তাদেরকে তো কয়েদি বলা হয়, এটা তো জানেন।
0: আমার
1: যে ছেলেদের, ছেলে কয়েদিদের থাকার ব্যবস্থা আলাদা, মেয়েদের আলাদা, মানে ফাঁসির মঞ্চে
0: সেটাই,
1: আমরা যখন নিউজ দেখছি বিভিন্ন রকম যে ফাঁসির আদেশ হচ্ছে, ফাঁসির আদেশ হওয়া মাত্র কিন্তু ফাঁসির সেল আছে, ওই সেলে তাকে আবার কয়েকদিন বা কয়েক মাস রাখে আর কি। আমার যতদূর জানা
0: হয়েছে কি,
1: তো সবকিছুতেই আমার মনে হয়েছে যে নেগেটিভিটি কারণেই এত কিছু।
0: এখানে আমার এক বন্ধুর সাথে এই বিষয়গুলো নিয়ে আমার কথা হয়েছিল যে জেলে কেন এই ধরনের বিষয়গুলো ঘটে, ও প্যারানরমাল এক্সপার্ট, তো ওই বিষয়গুলো আমাকে বলেছিল যে যেহেতু ভৌতিক বিষয়ের একটা উৎপত্তি স্থল, প্যারানরমাল এক্সপার্টরা মনে করেন যে মানুষের ইমোশন, একটা জায়গায় যদি আপনি প্রত্যেক দিন দাঁড়িয়ে কাঁদেন এবং এক সময় যদি আপনি সুইসাইড করে মরে যান, তাহলে আপনার মৃত্যুর পর দেখা যাবে কেউ না কেউ ওই রাস্তাটা দিয়ে যখন মানুষ যাবে আপনার কান্নার শব্দ শুনতে পাবে। এই যে ইমোশন দিয়ে রেখে যায় মানুষ, এখান থেকে আসলে নেগেটিভ এনার্জির জন্ম। তো জেলখানা এমন একটা জায়গা যেখানে বেশিরভাগ মানুষ, তো আসলে অপরাধীরা কিন্তু জেলে খুব কম থাকে, জেলে থাকে যারা আইনের মার পেছে পড়ে যায়, আসলে অপরাধী না কিন্তু আইনের মার পেছে পড়ে যায়।
1: তাহলে আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, সেটা জেলখানা না, আমাদের উত্তরবঙ্গের, আমি তো উত্তরবঙ্গ নিয়েই আসলে বিভিন্ন ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে পাবনা নামে একটা,
0: হ্যাঁ হ্যাঁ চিনি আমি,
1: সবাই পাবনার নাম শুনেছেন, বিশেষ করে পাবনা মেন্টাল হসপিটালের কথা সবাই জানে, পাবনার নাম উঠে আসলে মেন্টাল হসপিটালের নাম উঠে আসে। তো ওই মেন্টাল হসপিটাল অধ্যুষিত একটা এলাকা, এবং ওই এলাকাতে কিন্তু অনেক মোটামুটি খাল বিল মোটামুটি আছে,
0: অনেক অনেক,
1: যমুনা নদীর সাইড দিয়ে ঢুকে গিয়ে পাবনা একটা বড় একটা,
0: পাবনা এবং সিরাজগঞ্জ এই দুইটা অঞ্চল টোটালি যমুনাই বলা যায়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে এই যে আমাদের, আমরা চোখ নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম, মামুনের কথা মনে আছে, মামুনের একটা ঘটনা আমি বলি, দেখা হলে আবার সেটা নিয়ে আলাপ হবে, তো অডিয়েন্স তো আর জানে না, তো অডিয়েন্সকে এই ঘটনা বলা যেতে পারে। সেটা হচ্ছে যে সিরাজগঞ্জ পাবনা, সেটা যমুনা সেতু পার হয়ে ডান দিকে ঢুকে যেতে হয়, পাবনা অনেক বড় একটা জেলা শহর, এবং পাবনা মেন্টাল হসপিটাল যেখানে আছে সেই অধ্যুষিত একটা এলাকা, এলাকাটা খুব বড়, তো ওখানে ওই এলাকার মানুষের, কৃষক বা শ্রমজীবী মানুষের কিন্তু মূল যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তারা কিন্তু মাছ শিকার করতে পছন্দ করে একটু, এই যে এখন তো বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে, এই বর্ষাকালে তাদের মেবি, আমার যতদূর জানা আছে যে তারা মানে বাজারে গিয়ে মাছ কিনতে হয় না, এরকম একটা ব্যাপার,
0: নিজেরা ধরে খায়।
1: তো ওই এলাকাতে একটা বড় একটা হাওরের মতো আছে আর কি, হাওরের মতো আছে, সেখানে যারা সাহসী তারাই মাছ ধরতে যায়, একটা ঘটনা প্রচলিত আছে যে ওই জায়গাতে মানে একটা হাওরের মতো একটা এরিয়া ভাগ করা আছে, যে ওখানে রাতে গেলে প্রচুর মাছ পাওয়া যায় কিন্তু ভয় দেখায় কে জানো, এরকম একটা ব্যাপার আছে। তো মামুনের কথা বলছিলাম, মামুন আবার খুব সাহসী, কিন্তু মামুন এমনিতেই গ্রামে গ্রাম থেকে উঠে আসছে, ঢাকা শহরে ক্যারিয়ার করেছে, সবই ঠিক আছে, বাট ও প্রচন্ড সাহসী। তো মামুনের যেটা হয়েছে যে মামুন এটা অনেকবার শুনেছে, অনেক জায়গা থেকে শুনেছে যে আমাদের এই এলাকাতে ওই হাওরে রাতে গেলে মাছ পাওয়া যায়, আবার কে যেন ভয় দেখায়, এই ভয় আবার অনেকে মাছ ধরতে যায় না, কিন্তু যারা সাহস করে যায় তারা প্রচুর মাছ পায়। তো মামুন এবং তার চাচাতো ভাই হাসান, আমার মনে পড়েছে হাসান, মামুন এবং হাসান দুই ভাই মানে একই বাড়িতে একান্নবর্তী পরিবারের মতো, তো মানে একই বাড়িতে জাস্ট ওদের ঘর ভাগ করা আছে, বাট সবাই একসাথে থাকে। তো মামুন ও মামুন আর হাসান একদিন সিদ্ধান্ত নিল যে এবারের বর্ষায় আমরা ওই হাওরে মাছ শিকার করতে যাব। তো ওদের দুই রকম জাল আছে, আপনি কখনো মাছ ধরা দেখেছেন কিনা জানি না, একটা হচ্ছে যে এইভাবে
0: নামও আছে, একটা হচ্ছে
1: দিতে হয় একটা জাল, আমি
0: একটা হচ্ছে ত্রিভুজের মতো জাল হয়, আর একটা হচ্ছে নাম আছে শিব জাল বলে।
1: হ্যাঁ, এটা আমার নামটা জানা নাই, অডিয়েন্স যারা আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামের মাছ ধরার এক্সপিরিয়েন্স আছে তাদের তারা আপনারা হয়তো বলতে পারবেন যে এই ঠিক এইভাবে কুনাইয়ের উপর নিয়ে এইভাবে জালটা মারতে হয় আর কি। এইরকম একটা জাল আছে, আর একটা জাল আছে সেটা হচ্ছে কারেন্ট জাল বলা হয়। কারেন্ট জালটা এরকম যে এই এক দুই হাতের মতো চওড়া হয়, বাট লম্বা হয়, অনেক লম্বা হয়, সেটা হাওরের এ মাথা বা নদীর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এক টানা দিয়ে রাখা হয়, সেটাতে রাখা হয় ভোরবেলা বা সকালবেলা এসে ওই জালটা যখন তোলা হয় দেখা যাচ্ছে যে সে জালে বিভিন্ন রকমের মাছ আটকা পড়ে আছে। তো মামুন এবং হাসান দুজনে দুই রকম জাল নিয়েই রাতে বের হয়েছে। সেদিন ওরা আসলে বৃষ্টির অপেক্ষায় ছিল যে কবে বেশি বৃষ্টিপাত হবে। তো একদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে একটু থেমে যাচ্ছে, আবার সন্ধ্যা থেকে বৃষ্টি। ওরা সন্ধ্যার পরেই মোটামুটি রওনা দিল, ওদের বাড়ি থেকে খুব একটা দূরে না, ভ্যান গাড়িতে গেলে 10 মিনিটের মতো লাগে, 10 বা 11 মিনিটের মতো লাগে। তো হাসান কারেন্ট জালটা ঘাড়ে নিয়েছে আর মামুন হচ্ছে যেটা এইভাবে মারতে হয় সেটা ঘাড়ে করে নিয়েছে। তো ওদের একটা চিন্তা ভাবনা ছিল যে আজকে আমরা ওখানে যে এত মানুষ বলে যে ওখানে গেলে মাছ পাওয়া যায় কিন্তু কে যেন ভয় দেখায়, এইটা আসলে মিথ নাকি প্রচলিত কোনো কুসংস্কার, সেটাকে ভাঙার জন্য মামুন আসলে সেদিন গিয়েছিল। তো মজার বিষয় হচ্ছে হাওরে মানে একটু পূর্ণিমার রাতের মতো একটা আলো আকাশে, একটা আলো নদীতে হাওরে যখন টপ টপ করে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, একটু পরপর বিদ্যুৎ যখন চমকাচ্ছে তখন দেখা যাচ্ছে যে একদম স্বচ্ছ পানি এবং পানির ফোঁটাগুলো মানে উপর থেকে যে ফোঁটাগুলো পড়ছে ভারী বর্ষণ সেগুলো বোঝা যাচ্ছে। তো ওরা ওখানে কিন্তু ওই হাওরে কিন্তু ছোটখাটো নৌকা সবসময় ওদের ওইদিকে আবার নৌকা ভাড়া দেওয়া হয়, নৌকা এবং হচ্ছে এই যে আজকে ঢাকা শহরে যে উবারে চলাফেরা করছি, বাংলাদেশের কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অনেক আগের থেকেই ওই অঞ্চলে হুন্ডা বা বাইক ভাড়া দেওয়া হয়, তো ওখানে নৌকা ভাড়া দেওয়া হয়, নৌকাতে করে ঘুরে ঘুরে মাছ ধরা বা জাল ফেলতে হয়। তো মজার বিষয় হচ্ছে মামুন বলল যে যখন আমি প্রথম আমার যে জালটা ছিল এভাবে মেরেছি দেখি যে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর দেখা যাচ্ছে যে আমার জালের ভেতর যে মাছ পড়েছে সেটা মাছ লাফাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তো এইভাবে নৌকাতে থেকে থেকেই ও মাছ জালটা জড়িয়ে নিয়ে আসলো। আরে বাপরে, অবাক করার মতো বিষয়, কই মাছ, রুই মাছের যে
0: মানে প্রচুর মাছ
1: সাইজে যে রুই বা মৃগেল প্রচুর মাছ আটকা পড়েছে। তো মাছ যখন বেশি আটকা পড়েছে এদিকে হাসান আবার করলো কি, হাসান আবার হচ্ছে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সে কারেন্ট জালটা বিছিয়ে দিয়ে আসলো, বললো যে ভাই এটা আমরা সকালে এসে উঠাবো আর এখন এইভাবে আমরা এইভাবে মারে সেই জাল দিয়ে আমরা মাছ ধরবো। তো মজার বিষয় হচ্ছে, আরেকটা মজার বিষয় হচ্ছে ওখানে ওই হাওরে কিন্তু পানি বেশি না, গভীর বেশি না, খুব বেশি হলে মাঝখানে গেলে এক বুক পর্যন্ত হবে। হ্যাঁ, মামুনের হাইট 5 ফিট 7 ইঞ্চির মতো, ও বলল যে নৌকা নিয়ে আসলে অসুবিধা হচ্ছে, নৌকা কোথাও যাচ্ছে যাচ্ছে না, আবার বৃষ্টি হচ্ছে, নৌকা বেয়ে জাল মারতে গিয়ে অসুবিধা হচ্ছে, এই জন্য আমরা মাছের লোভে আমরা করলাম কি, তখন এত মাছ উঠছে যে মাছের লোভে আমরা ভুলে গিয়েছি যে এইখানে কোনো ভয়ের ব্যাপার আছে, এটা ভুলে গিয়েছি। তো মামুন আর হাসান নৌকা এক জায়গায় দাঁড় করিয়ে বেঁধে ওরা
2: মাছ শুরু করে দিল,
1: নামলো। তো যেখানে নামা শুরু করেছে হাঁটু জল, হাঁটু জল থেকে উঠতে উঠতে আস্তে আস্তে তাদের বুক পর্যন্ত যায়নি, কোমর পর্যন্ত পানির একটা ইয়ে বোঝা যাচ্ছে এবং তারা প্রচুর মাছ পাচ্ছে। এবং লাস্ট যেই ভয়ানক যে ঘটনাটা ঘটেছে, ভয়ের যে ব্যাপারটা, যখন মাছ বেশি উঠছে তাদের কিন্তু মাছ ধরে ধরে এক জায়গায় গিয়ে রাখছে, যে খলই না কি যেন বলে আর কি, বাঁশের বানানো, হ্যাঁ, এবং একটা ডালি,
2: হ্যাঁ, ওই যে বাঁশের বানানো,
1: বাঁশের একটা ডালি বলে, ওই একটা খলে একটা ডালি ওরা এমনি নিয়ে গিয়েছিল যে এত তো আর মাছ হবে না, তারপরে নিয়ে যায় ওই ডালি আর খলয় ভরে গিয়েছে যে মাছ রাখার জায়গা পাচ্ছে না। তখন ওই ভয়ের ব্যাপারটা তাদের মাথায় আর নাই। তো যখন লাস্টবার জালটা মারলো তখন জাল আর তুলতে পারছিল না, এবং জালটা, জালের ভেতরে মাছ একটা উথাল পাথাল করছিল, যে হয় না যে বড় মাছ যখন
2: মানে টের পাওয়া যাচ্ছে যে জালে কিছু একটা আছে কিন্তু জাল উঠছে না,
1: হ্যাঁ, জাল উঠছে না, বড় মাছ। তখন মামুন করেছে কি, ওই যে ওই ভয়টা ভুলে গিয়েছে মাছের লোভে, ভয়টা ভুলে গেছে, মামুন করছে কি, হাসান তুই জালের দড়িটা ধর, আমি একটু ডুব দেব,
2: ডুব দিয়ে উঠে
1: এই মাছ আমাদের দরকার, এই আমার মনে হয় বড় একটা মাছ আটকা পড়েছে, বোয়াল টোয়াল হতে পারে, এটা যদি আমি আমরা মানে আমরা যদি যদি হাটে বিক্রি করি আমাদের এক মাসের কাঁচা বাজারের খরচ উঠে যাবে। হাসান বললো ঠিক আছে ভাই আমি আছি, আপনি ডুব দেন। এই যে মামুন ডুব দিল, ডুব দেওয়ার পর মামুন আসলে আর উঠছে না, হ্যাঁ, মানে হয় না যে ডুব দিয়ে তোর উঠবে যে মাছ,
2: হ্যাঁ হ্যাঁ, মানে স্বাভাবিক অস্বাভাবিকভাবে উঠছে।
1: হাসানের জালের যে দড়িটা, দড়িটা কিন্তু বারবার টান খাচ্ছে, এবং পরে বুঝতে পারলো যে মামুন সে মাছের সাথে ফাইট করছে নিচে। তো যখন দেখছে যে প্রচুর ফাইট হচ্ছে কিন্তু মাছ উঠছে না, তখন হাসানও ডুব মারে, জালের দড়ি ছেড়ে দিয়ে যেন কোনো ঝামেলা হয়েছে, ডুব মেরে দেখে যে না জালে ছোটখাটো মাছই আছে, জালটা যখন জালে তো ওইরকম কিছু নাই, জালটা হাসান ধীরে ধীরে তুললো এবং মামুনকে আসলে পানির নিচে ঘোলা পানি, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মধ্যে একটু বুঝতে পারছে ভেতরে পানির নিচে নাকি একদম হচ্ছে আলোক রশ্মির মতো একটা দেখা যাচ্ছে, কিন্তু মামুন উঠছে না। অনেকক্ষণ পরে মামুন উঠেছে ওই জায়গাতে না, একদম হাওরের প্রায় মানে হাওরটা হচ্ছে একটু ত্রিভুজাকৃতি,
2: হ্যাঁ হ্যাঁ,
1: একটা কর্নারের দিকে মামুন ডুব মেরে মানে মনে হয়েছে যে পানি খেয়ে ফেলেছে, দেখা যাচ্ছে মামুন উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তখন মামুনকে দেখা গেল। হাসান তো চিৎলাচ্ছে, যে চিৎকার করে বলছে ভাই ভাই কি হয়েছে, আপনি ওই দিকে গেলেন কিভাবে, হয়ে তুই আমার বাঁচা। হাসান ওই জালটা তুলে নি, জালটা ছেড়ে দিয়ে দৌড়ে একটু ধারে গিয়ে ধার দিয়ে পানি দিয়ে দৌড়াচ্ছে, বৃষ্টি হচ্ছে এর মধ্যেই, বৃষ্টি টুপটাপ করে পড়ছে, গা ভিজে যাচ্ছে, হাসানের নাকি সেই সময় জ্বর চলে এসছে, মামুনকে গিয়ে ধরলো, মামুনের কোমরে আবার গামছা বাঁধা ছিল আর কি। তো মামুন হাঁপাচ্ছে যে তুই আমাকে তাড়াতাড়ি তোল, তো মামুনকে ধরে হাসান হাওরের উপরে তুললো, তুলে বলো আমাদের মাছগুলো কোথায়, আর রাখেন তো মাছ, আমি কি হয়েছে বলেন, বলে যে আমাকে কি যেন একটা টেনে নিয়ে গেল অনেক নিচে, নিচে টেনে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে, এবং আমাকে যে ছেড়ে দিল আমি ভেবেছি আমাকে ছেড়ে দেওয়ার পর তো আমি এভাবে উঠবো, কিন্তু আমি এভাবে উঠি নাই, আমাকে মনে হচ্ছে যে ছেড়ে দেওয়ার পর আমি এইভাবে একটা রাস্তা দেখতে পেলাম, একদম মানে
2: মানে ওকে কেউ গাইড করছে,
1: হ্যাঁ,
2: পানির নিচে,
1: এবং পানি নাই ওখানে, শুকনা মাটির একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি খুব জোরে দৌড়াচ্ছি, এবং দৌড়ে যখন এইভাবে একদম হচ্ছে রাস্তার মাঝ শেষ প্রান্তে একটা গেটের মতো করা, যে একটা গেট বানানো আছে, ওই গেটের ওখানে লাল মাটির মতো দেখা যাচ্ছে, সেখানে আমি উঠে দেখি আমি হাঁপাচ্ছি, তারপর তো তোকে দেখলাম তুই সেই মাঝখানে মাছ ধরছিস, আমি জানি না এটা আসলে কি। তো আশা করি মামুন হয়তো এই শোটা দেখছে আমাদের, মামুনকে বলা আছে ব্যাপারটা যে তোর গল্পটা আমি শেয়ার করবো আজকে। তো পরে হাসান মামুনকে নিয়ে সেই যেগুলো মাছ ধরেছিল মাছ নিয়ে বাড়ি ফিরে যায়, এবং মামুন বেশ কিছুদিন খুব অসুস্থ ছিল, এবং মামুনের দাদু উনি খুব পরহেজগার মানুষ, নামাজ কালাম করতেন, মামুনের বাবা মা সবাই নামাজ কালাম করতেন, মামুনকে ঘরে রাখা হয়েছিল কিছুদিন, বলা হয়েছিল যে এটা কোনো জিন বা পরি, মানে গ্রামে যেহেতু থাকে এরকম একটা ধারণা ছিল যে জিন বা পরি তাকে নিয়ে গিয়েছিল অতল কোনো একটা জায়গাতে, তো আল্লাহর অশেষ কৃপায়
2: সে আবার ফিরে আসতে
1: পেরেছে। তো ওই যে শুরুতে বলেন যে কিছু ব্যাপার বা কিছু ঘটনার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না,
2: শুনি যে হারিয়ে যাওয়া মানুষ পরিবারে হয়তো 15 বছর পর ফিরে এসেছে, সে নাকি অন্য কোথাও অন্য কোন একটা জগতে বা পরীর দেশ যেটা বলেন হারিয়ে গিয়েছে।
1: তো মামুন কোনো ভাবে বেঁচে এসছে? দর্শক যারা আপনারা এতক্ষণ যারা দেখছেন বা আমাদেরকে শুনছেন, বিষয়টা হচ্ছে যে এমন অনেক ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, বিশেষ করে গ্রামে গঞ্জে, শহরে তো অনেক আলো থাকে, আলো বা আলোর ভেতরে বা যান্ত্রিক জীবনে এই ধরনের ঘটনা খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। তো গ্রাম গঞ্জে এখনো অনেক জায়গা আছে, হাওরের দেশ, বাংলাদেশ হাওরের দেশ, নদীমাতৃক দেশ, বর্ষাকালে বিভিন্ন জায়গাতে এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। মামুন যে ঘটনাটা বলছিল, মামুনের সেদিন মৃত্যু হলেও হতে পারত যে তাকে খুব পানির গভীরে টেনে নিয়ে গিয়ে রাখা হয়েছে। শাফি, আমাকে এই মুহূর্তে মনে পড়লো যে একটা কথা আপনি বলেছিলেন যে ময়মনসিং এর অনেক আগেকার একটা ঘটনা বলেছিলেন যে পানির
2: বন্দুকখালির ডোবায়
1: বলেছিলেন যে অনেক অস্ত্র সজ্জিত একটা পানির নিচে একটা জায়গা ছিল, সেখান থেকে সে,
2: এবং সে ওখানে যে ডুবুরি গিয়েছিল সে 20 মিনিট ধরে পানির নিচে আছে।
1: কিন্তু একটা মানুষ কিন্তু 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের বেশি থাকলে সে মারা যাবে। তো আমি ওই ঘটনার সাথে মামুনের এই যে ঘটনার একটা সামঞ্জস্য পাচ্ছি যে মামুনকে যখন টেনে, মামুন ভেবেছিল যে জালে অনেক বড় মাছ আটকা পড়েছে, কিন্তু আসলে মাছ আটকা, বড় মাছ আটকা পড়েনি, মাছ আছে বাট বড় মাছ আটকা পড়েনি। মামুনকে কোনো একটা ক্ষমতা বা অশরীরী কোনো একটা শক্তি, কালো দানব তাকে টেনে নিয়ে গিয়ে পানির নিচে গিয়ে এমন একটা জায়গায় হয়তো রাখতে চাচ্ছিল, সেখান থেকে সে আবার কোনোভাবেই একটা রাস্তা খুঁজে পায়, সেই রাস্তা দিয়ে দৌড়ে উঠে আসে আর কি। তো এই রকম অনেক ঘটনা বা অদ্ভুত কিছু একটা অলৌকিক ঘটনা আপনাদের লাইফে বা আপনাদের পরিবারে থেকে থাকতে পারে, সেটা আমাদের ফোন করে জানাতে পারেন। শুরুতেই কিন্তু আমরা একটা ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি, সেখানে আপনারা ভয়েস ওভার ভয়েস দিয়ে পাঠাতে পারেন বা টেক্সট করতে পারেন
2: আপনাদের গল্প।
1: এবং অনেকে যেটা করছেন যে কিছু বিদেশি গল্প কপি করে আমাদেরকে পাঠাচ্ছেন, এই ধরনের গল্প আমরা চাই না। আমরা চাচ্ছি যে খুব সাধারণ ঘটনা হতে পারে,
2: আপনাদের জীবনের ঘটনা,
1: আপনাদের জীবনের ঘটনা হতে পারে, আপনাদের পরিবারের ঘটনা হতে পারে, বা আপনাদের বন্ধু বান্ধব বা ওই এলাকায় প্রতিবেশীদের হতে পারে, সেই ঘটনাগুলো আমরা চাচ্ছি। তো আজকে গল্প করতে করতে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শাফি, আজকে আমরা বিদায় নিয়ে নিই।
2: অবশ্যই আমরা আবার আরেকটি পর্বে হয়তো ফিরে আসবো, দর্শকদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকার অনুরোধ এবং শুভেচ্ছা।
1: আর আপনারা চাইলেই গেস্ট হিসেবে হট সিটে বসতে পারেন, আমাদের মাঝখানের সিট আজকে ফাঁকা, আমরা আসলে কাউকে ওইভাবে ইনভাইট করতে পারিনি, আমাদের হতে পারে, সেই ঘটনাগুলো আমরা চাচ্ছি। তো আজকে গল্প করতে করতে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শাফি, আজকে আমরা বিদায় নিয়ে নিই।
2: অবশ্যই আমরা আবার আরেকটি পর্বে হয়তো ফিরে আসবো, দর্শকদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকার অনুরোধ এবং শুভেচ্ছা।
1: আর আপনারা চাইলেই গেস্ট হিসেবে হট সিটে বসতে পারেন, আমাদের মাঝখানের সিট আজকে ফাঁকা, আমরা আসলে কাউকে ওইভাবে ইনভাইট করতে পারিনি, আমাদের একটু স্পেশাল একটু গল্প হলে ভালো হয়, সাধারণ হতে হবে বাট

ধরনের ভেতর একটু স্পেশালিটি থাকতে হবে আর কি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। অমানিশা যারা শুনছেন বা শুনে আসছেন, দেখে আসছেন, সবাইকে আমাদের মন থেকে ভালোবাসা জানাচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে যাবো কে কইছে রে
1: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: ঢাকা এফএম 90.4
1: সারা দেশে
4: সব আসা।

0: টাইম চেক, এখন সময় ভোর পাঁচটা।
1: সবার সাথে 90.4।